লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ভরা মিনিট ভকেবরা ফ চকসি রেডিও নাঙ্কার জুদুন কেদো আনারা রাফা নীলি হুনমন রংহাং পি কারদম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিকে জাখং নিফাই ক্রেনার ক্যাব ভম টিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে ডেঙা টুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি মাধব দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি কারেং তেরনপি লাপেন বাংফু বাংফি কে পন কে বানা সাইকে ক্লেমা বাং লাকে সনসিরাম টিসু

लाके आकाशवाणी डिपो पिनी कॉपी पिया जाय मेक्सी केरोट के पारजुजी माफुथा जेठान मेक्सिना परफाय थ्रोग्रा मिनिट के पपर कांगदु कार्डोमालुन आरजुलोंगिजी परफाय थ्रोग्रा मिनिट थम के प्रफो अपर नीलीचि फोंग नीलुनजिर अजाय मेगनांग लितुम आरजुलोंगिजी परफाय थ्रोग्रा मिनिट थम के ब्रासिर के पिनी असर लामथे आरजुलोंगिजी परफाय थ्रोग्रा मिनिट फ्लिक के कार्बिलुन बारीमालुन आरजुलोंग इजी टिबु केलक केप्लांगालुन लापेन चोंग चोंग केप्लांगालुन लापेन लबांगसो आलुन लाके पिनिसे लदाख आकाशवाणी डिपो स्टेशन पेनसे कपाचेटा इकचेंगला परफाय ट्रक्सी अपर दिल्ली पेन कपाचेटा हिंदी लामपेन बिरता आरजुलोंग इजी परफाय ट्रक्सी रा मिनिट फो दिल्ली पेन लेथत कपाचेटा इंग्लिश लामपेन बिरता आरजुलोंग इजी পরভাই ট্রক্সি রা মিনিট ক্যাপ আপর ওবে আজাই মেক আর্জিলং একজি পরভাই ট্রক্সি রা মিনিট ফ্লি ক্যাপ আপর লুন চেটো আর্জিলং একজি পরভাই নিয়ার ক্যাপ দিল্লি প্যান কাপাচেটাক সমাচার প্রভাত মাতে হিন্দি এলাম প্যান বেরতা আর্জিলং একজি পরভাই নিয়ার ক্যাপ রা মিনিট ক্রেপ হ দিল্লি প্যান লেথত কাপাচেটাক মর্নিং নিউজ মাতে ইংলিশ এলাম প্যান বেরতা আর্জিলং একজি পরভাই নিয়ার ক্যাব রা মিনিট হম ক্যাব লুন চেঠাক আরজুলং একজি পরভাই সির ক্যাব গুয়াহাটি প্যান কাপাচেটাক আসামি সালাম প্যান বিরতা আরজুলং একজি পরভাই সির ক্যাব রা মিনিট ক্রেফ হিন্দি ডেটলংরি চিংহনালুন আরজুলং একজি পরভাই সির ক্যাব রা মিনিট ফ্লি ক্যাব রা ফ ইংলিশ আলুন জির আরজুলং একজি পরভাই ক্যাব রা মিনিট ক্রেফ টিরিমাকাই নাংলিতুম আসাই মেক আরজুলং একজি পরফাই ক্যাবরা মিনিট থম ক্যাব নিহাং নিটুর আলুন আলুন চেয়ার নাংলিতুম আরজুলং একজি পরফাই ক্রেসি নিং আর লো আলামথে আরজুলং একজি আদুনথু সো আর লো আসে আংটং আজাই মেক আংদেং আলং প্যান চিহু চিপুত আরজুলং একজি পরফাই ক্রেসি রা মিনিট থম ক্যাব মুম্বাই প্যান কাপাচেটাক বিবিধ ভারতীয় জাইমেক আরজুলং একজি পরভাই হিনি দিল্লি প্যান কাপাচেটাক ইংলিশ আলাম প্যান বিরতা আরজুলং একজি পরভাই হিনি রা মিনিট ক্রেপ দিল্লি প্যান লেথত কাপাচেটাক হিন্দি আলাম প্যান বিরতা আরজুলং একজি পরভাই হিনি রা মিনিট হম ক্যাপ মুম্বাই প্যান কাপাচেটাক বিবিধ ভারতীয় জাইমেক আরজুলং একজি পরভাই কে থম রা মিনিট ফ্লি ক্যাব রা ফ গুয়াহাটি প্যান কাপাচেটাক কার্বি আজাইমেক আরজুলং একজি পরফাই প্লিরা মিনিট হম ক্যাব ডিমাসা লুনবারী মালুন আরজুলং একজি পরফাই প্লিরা মিনিট ফ্লি ক্যাব রা ফ বড়ো লুনবারী মালুন আরজুলং একজি পরফাই ফ রংরূপ আজাইমেক আং ডেং আলং প্যান চিহুত চিপুত আজাইমেক নাংলিতুম আরজুলং একজি পরফাই ফরা মিনিট

Aprangsi Radio Channel Karju Arat Atum Doana Phan Nili Hinpen Kardom Pajiri Lo Kardom Nili Nili Tum Arong Alam Thi Aputhak Masap So Than Pon Intung Nili Tum Arong Isi Rong So So Lapen Ki Ong Dung Chuti Ki Arat Si Kedu Ke Ong Lapen Arni Asai Kachong Dat Pensi কিছু আদন ফুসি কে অং সাই আং দেং লাকে কমানে হেম কিকিম আমিস্ত্রি কমানে হেংপি কেরেট কেসয় আমিস্ত্রি আনপারটা সাই কাটি কি লাকে আদন ফুটিন তা দরেব আসনসি সাই কাটি কি আং দেং আলং লাকে আপ্রাংসি মাতে নম্বর ওয়ান কে সক কাটিকি লাপেন নম্বর হিনি লাগে আর ফে কাটিকি লাপেন নম্বর কে থম লাগে বারি বিঠুং আলং কবি কাছে এ কাছে সম পেন ইসি আলি কেলং

লাপানা পর্ণাং লিটুম রবি সিং তারো কে থানালাম জে আর জু ইং তাংল লাকে আকাশবাণী ডিপো নাং লিটুম জাইমে কারজুলং বমলাকে আকাশবাণী ডিপো স্টেশন আলং প্যান জাইমে কে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগাহার্স ফারোই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান তা নাং লিটুম জাইমে আর জু ইং জি ননাদুন্থু পিনি আসারলামথে লাকে বি হি ই আচে থেকে লোরিং লাংদো লোরিং লাংদো আচে থেকে বি হি ই মাতে চেরাপ সেরয় লামথেকে মান কোপলি আলাং রয় আলং বি হি ই পু ইসি আলাং বিদো হাকো আহুত ইনুদ আমনিত লাদাক জাং থতল লোরিং লাংদো পোয়াদিমকে বি হি ই প্যান কাহিলো আর নি সি দোলাং সেটা আর লোকে চিপলা প্লট

নাংকং হারাপো চি তেং কেলা লোতা বং রেং সেং ধর্ম কো আন চেং গান মে চি তেং

0: কেং নালো তাবং রেং সেং কেসিম পোচি তেং সিনাম পালার পঞ্চেং সেং কান মেচি তেং বাংসিম পোচি তেং বাংকে আরুন কাচিলেং লালো তাবং রেং সেং হংয়াং বন পঞ্চেং
1: লাপানাপর নাংলিটুম কাসাং ক্রোপি কেলোনালুঞ্জির টিবু কেপ্লাং আলুন আর্জুইক লং টাংল আদুন্থু আলুন আর্জুইক সেনাং কাসাং ক্রোপি প্যানলেথট কেলুন আলুঞ্জির চং কেপ্লাং আলুন লাবাংস আলুন জিওর পিনিসে লাদাখ আকাশবাণী ডিপো স্টেশন আলং পেনসে কাপাচিটা ইং চেংলা আর্জুইক সেনাং লাবাংস আলুন

0: 20-train series, but only in the early 2030s, as the train is still under development. On Pakistan-occupied Jammu and Kashmir, the MEA spokesperson said that the government has always maintained that the entire Union territories of Jammu and Kashmir and Ladakh are an integral part of India. The United Nations Human Rights Agency has voiced concern over the wave of unrest in Pakistan-occupied Jammu and Kashmir, calling for investigations into deaths of protesters. In a statement, UN High Commissioner for Human Rights, Volker Türk, urged Pakistani authorities to exercise restraint, protect fundamental rights, and ensure accountability for reported violence ahead of regional elections at the end of the month. Minister for Foreign Affairs of Panama, Javier Eduardo Martinez Acha Vasquez, will be undertaking an official 5-day visit to India from tomorrow. In the Japan Open badminton, star Indian shuttler and 2-time Olympic medalist PV Sindhu will face world number 4 Chen Yufei of China in the semi-final of the women's singles in Tokyo this morning. Sindhu advanced to the last 4 after former world champion Nozomi Okuhara of Japan withdrew from her quarter-final match yesterday. And that is the end of this news bulletin.
1: Forex trading? Etia?
2: Eta tradeote sixer.
3: Lagi doril.
1: Prasid, prathome safety. Nohole, clean bold. Unauthorized platforms of forex trading, orthat, luksan, hogbaji, aru niyai karjo bibostar bhoy.
4: Mane, luksanor hat trick. Kye RBI website le jauk, authorized list, silo.
5: RBI boy.
6: Jani lok, hotorko hoi rok.
7: লাকে আকাশবাণী ডিফু জয়মেকি বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারই সিরা টক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটম জয়মেক আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপা পর প্লেং টাংল লাসিনা দুনঠু ও ভে জয়মেক আং ডেঙা লংপেন ফুটবলার সরনং তেরন লাপেন হুড বাংফু ফান্ডার তেরো না তুমাং বং চিহুত চিপুত আর জুইক সেনা
8: আফ্রাংসি ও এ জাইমে কার্জুয়ার আদ আনা ফানস্তামে নিলিহীন পেন সুরি সুরি নিংকাং সামা কারডম পাজেরিগল পিনি ও এ জাইমে কাচিং কিচে থান পঞ্জি আলুহি সার পোলাকে সারনং তেরন আলাংলি কে ফুটবল কাপাথু আনিংকাহাং পিক আবাং ফু লাপেন কে আলাংলি কাপাথু সিতামে থেক ইক পিক আলাংলি কে থেক পিক পেনাজক ইলিটু মহাওয়ার মধ্যে কার্বিয়ংলং আংকাং আলং সিতামে পেনাং আনকে আলাংলি পাথু দুনল লাসি আলাংলিকে থেক পিক পেনাজক নন কে বাংজি প্রে আচিক্লু স্পেন আদেট আলং মার্বেলা পু আদেম আলং নিক্রেফলি কাচারলিয়া ফান সিতামে আলাংলি ফান সেলেক পন্তাংল লাসি আলাংলি ফান কাচোফা তেং পেনন আলাংলি সিতামে ইলিটু মাথেং নু সিদল লাসি সারনং কর্তে আফ্রাংসি নাংলি ফান রেডিও কার্যারা লাপেন আকাশবাণী দীপু হিন পেন কার্ডন পাজেরিগল
9: কার্ডমিক
8: তাংতে কর্তে চেথান থা কুমেন্টু মালম পেল ফুটবল কাপাথু নাং নিংকে হ্যাংকে
9: নিলি 16 ইয়ার্স আউট পেন নিলি ফুটবল তামে পাথু চেং ল লাপেন লা কে পাথু পেন ল পুপেন কে মানে সনু পুজি টাইম পাস তাং হ লাই ফানসি নিলি পাথু হেম দুয়ারত কে পো পাইজম তাম মানে হং জুদামো তাং হ লাহাই নাং পুপু লাসি হং জু পো তুম নং জুদুন প বল পাথু থেকু নং তে সুতকে বুট আবিলাং লাসি স্কুল জুতা পেন তামে জুদুন দুন ল নিলি ইক সারলং তেরন পেন আসি ভাই নি জুদুন জুদুন ল ইনকে রং লং সন নীলি তুমপেন মানে নীল ইক ল ইনকে সিনিয়র টুমেন সন ফুটবল পাথু বাং ঠেঙলং ও ল ইনকে নিং বাং আরং দুন ল ইনকে নীলি পোফান বুট হাই চেহাং ল ইনকে আফটার 2-3 ইয়ার্স আফি কে নীলি তুমতা সিরিয়াস এন ল যে বল পাথু পেন তা স্কোপ দো লাসি নীলি তুমছে বর ইতে নানি নানা কাং তু ইয়াং ডেং এলি দুনি পুসি সন জি মুন্থি পন ল লাসি নীলি ইক সারলং পেন ভাইনি চেপাত দুগ ল ইনকে 2021 আহুত ব্যাং ইতুম ইন্টার স্কুল ব্যাংকে ডিস্ট্রিক্ট ফান রিপ্রেজেন্ট নং ল কার্বিয়াংলং ফান লা ডেট পেনতে 2023 আহুত আমি ইতুম কার্বিয়াংলং লং লা ডিফুলং সিলেক্ট দুন ল ইনকে নগাঁও ডিস্ট্রিক্ট লং পাথুদাম ল নগাঁও ডিস্ট্রিক্ট লং পাথুদাম এট পেন লা পেন নিলি নেক্সট কা পাথুদাম বাঙে গোলাঘাট ডিস্ট্রিক্ট লং আর ডাক বাংতে সন ল সিনিয়র টু পেন সে ফো মা লা এক্সপিরিয়েন্স বাঙ্গে মেদুন সেন ল ইনকে বুঝি দুন লো কন সে পাথু নেই মা লাই ল ইনকে ফাইনাল বাঙ্গে হাইকে

অ লালো এ নই তুমফান গুহাটি লং লাই তুমকেম দো বোম পেন লা লাস্ট আনি হে লাসুচি মেন মানে মেন নম দি মানে নাকা সিলেক্ট হে মানে ডে ওয়ান মানে মিনা সিলেক্ট লোস তামি কো সুনং পুল পিনি কে ফাইনাল আর নিল তুম বেস্ট চিপি নন নিতুম দলো নাকা সিলেক্ট বাং কে আসি বেস্ট চিপি নন পুরা হে আমার নিলি তামি বেস্ট চিপি উন লকে লাসো আর নিমাত কে মানে সনু পুজি আলিস কে নাই পে ইতুম সিলেক্ট লোপ হেডি আফটার টু ডেস সি আলিস নাকি পি আমার নিউজ লা নিউজ পেপার লং হ্যাঁ নেমেন তামে ক্লাং নন লো আমার লা গুহাটি কোচ বাং হ্যাঁ আলাং বাং নাম কল লো স্যার নং নাম ট্রাই লং আলো দে।

0: রয় পেন্ডুফ হ্যাঁ নিংচা রং ল কে ঘতে কত নাম করল সার্ট আমি নাং মানে কংগ্রেস হয় নাম পুলো ইনকে চেপা দেও নন পুলো ইনকে সার নাম পুলো নাং পাসপোর্ট হাই দৌল মা পুলো আমার নিলি পুলো স্যার নিলি পাসপোর্ট বাং আবিলাং পুলো আমার নাম পুলো জং সি নাং উন পুতে পেনা পেন ক্লেম নাম দেন নন দাম দা প্রাং জি বলে হ্যাঁ আমার চক সার পুলো ইনকে নিলি নিলি পো পেন নামে বাহিনী পাসপোর্ট সাম নাম ল ইনকে পাসপোর্ট আমি আফটার ওয়ান মান্থ 7 ডেজ আফিসি পাসপোর্ট নাম লিল আমার স্যার দো মানে কল তুলো পাসপোর্ট লং লো মা স্যার নং বলো আমার স্যার লং লো বলো আমার নিলি আর্দু তুলো স্যার নিলি কলেজ তা দো ওলাসি কমেন্ট তুলো নি দি কে দাম জি বেলো আমার পাসপোর্ট কে কে লং লাভস কে অং লো সেটা আমি বাং ফ কে লং লেলাং লাসেলা বাং ফ ওয়ান ইং ডেট প আর ডেট বাং কে অক্টোবর লম সে দামি লাসি অক্টোবর লম দাম প আর ডেট বাং কে না ফিক্স ফেলাং আমার বাং এটা অক্টোবর লো সেটা আমি আর ডেট বাং না ফিক্স ফেলাং না ফিক্স ফেলাং বলো নিতু মো গ্রুপ লং তামে না আপডেট বম্প পেল হ্যাঁ আমার চক স্যার বলো ইনকে আর্দু তুলো হ্যাঁ নিলি স্যার ভিসা কে ইনতে কসন নিয়ে আমার ভিসা বাং কিনি তুমি দা গুহাটি বেঞ্চি নাং ক্লেম পো পেলে হ্যাঁ গুহাটি বেঞ্চি তুম ভিসা এবং নাং সনপি নাং ওলাই পিলাপ পো কে নাং কে নাং তুম থাং তা মাথা নাং নেই দা গুহাটি বেঞ্চি তুম নাং স্পন্সর জি কে দাম কে বাং কে চো কি জুন জার্সি পুনন লাই লো হ্যাঁ নাং তুম হাদা কে দো কে তুম সব ফ্রি লো জাস্ট নাং তুম প্র্যাকটিস জুন পামে নন আসাম আফান নং মেওয়ান নন লাপে নাং পো নাং পো নাং পাই লাপে নাং লি কোচ নাং নাং ক্লাব আফান নং মেওয়ান পি নন পুয়ো লাই লো নাই পু
1: মেপিক মেপিক আলো নাং কেবল ইদোনা সাই কে লাপেন কে নং মে সনসে নাং পাকলাং পনল ইলি তুম কার্বিয়াং লং আরা ফান লাপেন কে কাদু কাবে লবাং সোলাম থে কার্জু লং আনা তুম স্তামে আলাংলি কে নং মেসি একে ওয়ান পি এস অনল আলাংলি এসন থাক থাক লি তুম পেনাং আন ওয়ে তুম কে বর ইদু নাং লাং আলাংলি মার্বেলা মাতে স্পেন লং কি দুন লং কে কি জয় কে কালি আলাংলি কো আন পেন নে কাচে পাদুক বিহেক পেন কাচে পাদুক নন পু আন সি আলাংলি সিতামে কি চুন লাপসন সি থেক দুন লং লাসি ইলি তুম কাদু কাবে আলাংলি লাম থে কার্জু লং আরা তুম আন সিতামে আলাংলি এসন থাক থাকলে বর ইদুন লনাং তাতে পথত আর্জু থুলাং মেহেজং বেন তাইলি তুমি থান ল স্পেন আর দেড় লং নিক্রিপ লি ফানসি হাডাক কাচার লি ফানাং লি তুম দাম নাং জি পুলাসে হাডাক দাম দেড় পেন মো ইন্ডিয়া লং চেবাং থু মাতে ডাক ইলি তুম আসাম কার্বিয়াং লং লং চেবাং থু দেড় ফিকে কুপিল নাং তুম ফান আলে কে লং পঞ্জি গে
0: আলে কে লং পন বাং কে মানে হাই বাং কে নাং থান থেলাং হে তুম ইন্ডিয়া বাং তেলা সন সনা ক্লাব নাং তো দুন পু বাং হাই নাং থান থেলাং হে তা মে নিলি ফান লা ইনুত আকোস বাং দো গুহাটি লং হে আলাং লি আমেন কে নিলি নিং আবেস তা মে আলাং লি আকুর কে ও বড়ুয়া উপু আলাং লি নে ফান নাং চিং হন পন ও আদাক হে লা আনি বাং তামে নিলি ফানাং চে হাং পন সোন পুজি প্র্যাকটিস টাইম তামে আলাং লি নাং কল কল ইনকে বাস আলু দামলো বাস আর নং তামে নাং কল কল লাসি হাল আলাং লি বাং নে ফান সোন পি ট্রায়াল হাই মানে কা সিলেক্ট মানে লা সিলেক্ট এলো বাং কে নিহান কাপড় কাছে আসে কম যদি গেলা সো সার বাং নি ফান আর জো নাং কল ল ইনকে নাং তালং লো ডিসার নং মান নি বাং পুলো ও কালাং লো সার লং এলো নাংলি তুম আহের জুমে লাপেন নাকা সেলেকা জয়নি লং এলং উঞ্চিত লো বেল হ্যাঁ আমার চা বানাং পুলো অচক লো মিলো পুলো কেলাংলি বাং পুলো নি কেলা ডাক গুহাটি লং কে ক্লাব কে মানে নিমেথাং ক্লাব দো ইংগে সো ক্লাব কে আনং থে ও কে মেটামিসেন মুনা তুম স্পেন নেন বাং এ লাদাক ইন্ডিয়া লং ইংকে মু ইন্ডিয়া পেন তুমলা হেম চে বাং এ থুত নি মু নাং ফানাং কন্টাক্ট প নি ক্লাব বং তামিনাং জুইন থাদে পুসি নি ফানাই পু লালো
1: তাতে আলাংলি বাংকে ওয়ারসাই কে মেসন সে নাম ফানাং পেক পন হেদি
0: লালো
1: তাতে পুথত আরজু পন্থলাং করতে নাম ফান কাচারলি মতে তাক দিফুলং সেটা মে নাং ফুটবল কাপাথু চারলি দুন বম কে নাং মেথাং জং জং তং চারলি মা মতে ক্লাব কে জয়েন দুন লা পছন্দ তা দল
0: নীলি বিহে কত বাংকে নীলি রং লং সে পাথু নীলি ইক তুম লং লাং দুন প ইনকে সন পুজি টাইম সন টাইম পাস লয়া লহে জিদুন তাপ ল জিদুন ফ্রু ল ইনকে ইক তুম মানং থান প তুম জুইতে জুই সিপ নন নহলে তে চার্লি সিপ নন পেলে হ্যাঁ আথেমা ইসিমাই সিসি উঞ্চলি মিদি অলাল পে নিলি তামে পুল সুতকে বুথকে নিলি তুমি আবেলাং কুল জুতা বনসে মে তুমি জুদুন রাই দিল ইনকে নিলি পু হান চাহাং ল বুট আং নাম পিথা নিতা জুদুন লাং পুল ইনকে বুট আমি নাম পিল পাথু দুন পাথু দুন পাথু দুন ল ইনকে নিলি ক্লাব কে জয়েন চেং ল ইয়াংগান এফ সি পু লা ইয়াংগান এফ সি লং নিলি মোর দেন ওয়ান এন্ড হাফ ইয়ার্স ল হ্যাঁ আধা পাথু দুন ল ইনকে আধা পেন লিগ কে জুজিলাং হে নি আসন টুর্নামেন্ট হে জুদুন পিকলো হে ইনকে লাদাখ ইয়াংগান লং পাথু পাথু পাথু ল ইনকে এভারেস্ট এফ সি পু নতুম এভারেস্ট এফ সি তুমি হাং লো নেপান নং chon puji nilitum aklawon nang join dunima nilitum liktame nang patudun mane nang patupon po chance nang pipo bela he inke nili ke la bihek pan dame nili ke kasa feel ke ninghang pek mane patu mane mentu se patulong jima hedi ning do eti mane mentu se patulong jima hedi la si ningarong lo la puna na hang puma nili la young gun manager tang holai tumphan chethan chingkilo ha tum nang hang li kha nang patupon po mara tumta sonu puji o thangte judunon puma la lo

লসিনাং লিতুম দিল্হি বেন কাপাচিটা সমাচার প্রভাত মতে হিন্দি লাম্পেন বীরতা আর্জিলং ইপ পরফাই নের ক্যাব্রা মিনিট ক্রিপ হো প্লেংলোতে হিন্দি দিল্হি পেন লেথর কাপাচিটা ইংলিশ লাম্পেন বীরতা আর্জিলং ইক ভেটপ।

লাকে আকাশবাণী ডিপু জার্মে কে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগা হার্স ফারুই সিরাটক বরাসির কে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং প্যান টানাং লিতুম জাইমেক আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইনিয়ার কেবরা মিনি থম কেবা পর প্যাংটাং লাসিন আদুন থু লুন চিঠাক আলুন জি রং ডেং আলং প্যান আফ্রাং সি আলুন আর জুই সেনাং জিতেন তেরাং লোপেন রুবিনা ক্রোপিয়াতুম কিলুন আলুন আলুন আলামথে দা চম চম পালুন আর জুইক সেনাং লাবাংসো আলুন

লাপানা পর্ণাং লিটম আশা ভোসলে কেলোন আলোন আর্জুইক লংতাংল আদুন্থ আলোন আর্জুইক সেনাং মুকেশ কেলোন আলোন আলোন আলামথে মেরে রং দে বাসন্তী চালু মাই আর্জুইক সেনাং লাবাংস আলোন।

0: আজন ঠু আলোন আর্জু ইকসেনাং মোহাম্মদ রফি কেলোন আলোন আলোন আলামথে মেরে দেশ প্রেমীয়
1: নফরত কি।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম পেন লং পেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লং পেন টানাং লিতম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জি লং জি ননাডুন্থু তিরি মাকায় আংডেং আলং পেন মেবেল তেরাং পি আকায়ালামু নিমিকা তেরন পি পেন কাপড় হিয়া আরজিক সেনা
2: মেবেল তেরং পি ইনুট কার্বি হনসেরে ব্যাং লুন্সিপ পি লামকুরু হির ব্যাং রাত চালম ব্যাং তুনডাং থেক ব্যাং লাপেন পির থাক থেক ব্যাং আলাং লি মিথাং কাবন্দা আতে অত কি পি কি লুন থেক আ লুন্সিপ পি আলাং লি ইনুট মেসেন মাস্টারনি পুতা আমেন কাছে থাং দো আলাং লি মহাং কে থেক কে দিফুরং সুপি অলং আমাত ফারু ক্রিসির কেবরা ফ্লি কেবরা হিনিয়া নিঙ্কান আলাং লিসার বুরা খরসিং তেরাং কে কার্বিয়ংলং কে চেং সি আ এম এল সি লাপেন কার্বিয়ংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল কে চেং সি আ সি এম লো আলাং লিসার পিয়মেন কে হিমিলি তিমুং পি মেবেল তেরাং পি আমেন বিনং কে খুলুং খাসি আলাম্পেন কে কং এর পুয়ফানসি খুলুং পু লাপেন লাসন সি কাচিং হন পেন আলাং লিফান খুলুং পুসি আমেনতা ইরপন দেতলো কার্বি পেন কে আলাং লিফান কে কা এট পুসি কি ইর চুবং সিবেত চোরাপেত ইনুদ্দো আলাং লি আমেন কে মারজুলি তেরাং পি আলাং লি হেম কে হ্যাং আমেন কে বিবি তেরাং পি পুহেনলো আলাং লি বিহেক পেন সি পাজাং রেক রক আসার পি হিমিলি তিমুং পি আর রং চেবয় জয় ফি আতে তুম কাদম কাসং লাপেন সি কা তুমসি আলাং লি তুমফান কালানা কাংহন লাপেন আপিনু আপিসার আতুমতা সনসি লাংডুন বম পাও করজাং মির মিরা হুদ আন্তা টক বর কেলোদুন আমো পাংচেং দুন ওয়াং বেসি দোপ্রংতা মানলাং আর্নি সি কাবন মিলি তিমুং পি দিফু আলং খরসিং তেরাং আহেম কে ওয়াং আহুদ ওসুমার আতুমফান টক বর টয়দুন দে থেকলং সি তেরাং আসাং হো ফান পিংখাতলো নাংলি সুমার পামো রুইপু তেরাং আসাং হো টক বর পাচারলি দুনথা কালিতে নাংলি নং জুনো দেখবো স্কুল তৈ দুন্থা কাবন মিলি কে মেয়ালাম আজর চিনি সি বিবি লেপেন খুলুং আফান শিলং পিট মাউন্ট হাই স্কুল অলং আমেন থাপ দুনলো মেবেল তেরং পি লসো স্কুল পেন ট্রক আং ডেং আন পড়হি দুনলো আফিথু গুহাটি অলং পেনসি মেট্রিক আং ডেং আন পড়হি দুনলো ফারুক রিসির কেবরা থ্রক কেবরাই সি আনিংকান মেট্রিক আসাদলং পিদুন দে ফি ফারুক রিসির কেবরা থ্রক কেবরা হিনি আনিংকান কে চেং মালম চন্দ্রসিং তেরন পেন চেপাংরি চেপাং দনল তেরন হেমদুন জুই পেন আফিজং রাত চারি পেন রাত চালম আক্রংতা আচর ফান পেনাং আন রাবদুনল আথেমা আলাং লিচর চন্দ্রসিং তেরন হালাসো হুদ কার্বিয়াং লং ডিস্ট্রিক্ট কাউন্সিল আ সি এম মানবমল তেবন সীতা আরনাম পানু দুন হয় আসন মান্ডেত সি কেদামতং ফারুক রিসির কেবরা থ্রক কেবরা ফ নিংকান থারিপো চিকলো নিফাইহিনিয়ারনি চম চেবয় পিজুইল লাপেন আফিথু কার্বিয়ারন আটেং হেম রিত চিকাক উন এয়াজক আকর পো আপক মোহন সিং পেন চেপাতেং থুসি পুথত হেম আরিপি আর পু ডেংপন থুলো লাসনসি পীরথে আথাক নিংকান ফকেব্রাহিনী আর্তা আন বোচেসি কেদামতং ফারুক রিসির কেবরা থ্রকসির কেবরা ফ্লি আনিংকান জাখং পুয় চিক্লো নিফাহিনিয়ারনি আদা পরফাই কেথমরা চিতিম থেয়াং ফ্রিন ফ্রিলে আপর ডন রাব আসু আসু আচর আতুমাফান পামাং হুপ্রংসি সাং টেচো এন্ডাম জুইল আলাং লিহেম বিনং কে হংক্রাম তেবন সীতা নন কে দিফুরং সুপি রুকাসেন রং আলং সিদো পাথিরলো মেবেল তেরং পি আসোমার কাচুপাথে ব্যাং নেরকেপ চন্দ্রসিং তেরন পেন কাচুপাথে ব্যাহিনী ডক্টর কাবান তেরন পি লাপেন সার ইম লাপেন মোহন সিং তেরন পেন কাচুপাথে ব্যাং ট্রক আলাং লিতুমকে কাচে কাবিন সি ইম থেংচুম মিন্দার লাপেন মিরলং তেরন হেম

0: ওকে যা পুঠাকসি আহার চিপাকলাং পুথত ফারুক্রি সির কেবরা ট্রকনের কেবরা সির কেব আনিংকান লামদি লামসাই লংতা আ অদাদুর এজাডবেটপু লামজির টক্সি পাকলাং দুনথুলো লাপেনথু ফারুক্রি সির কেবরা ট্রকনের কেবরানের কেব আনিংকান লুনবারিম লারটাতা টকপেন পাকলাং দুনসি লামেট আপুরু পাংছু দুনলো লাপেনালাং লিলামেদ আমায়লংতা ফারুক্রি সির কেবরা ট্রক্সি কেব পেন ফারুক্রি সির কেবরা ট্রক্সি কেবরা ফ্লি আন খিবং ফুমানদুনসি চেরাপ দুনল্যাং মেবেল তেরাং পি কে ক্লেম কেদাম আংকুং কাহন সেরে লাপেন কে থান কাপারে টেকাং আমু হাই হুই টার্লিপ দাম নংজি দো উল্যাং আলাং লি কাসন সে কাম লাং দাম পে মে লুটে মো আফি কার বিয় খায় আফান ক্লার এট ক্লার বং আর্নিসি লংবেগ জি পু মাথা দাম থিপ উন আলাং লি কায় আলামো কে থান কে লাপু আনসি কি জুত ইগলো কার দম
1: লাপুয়ান পর নাং লিতুম মেবেল তেরাং পি আকায় আলামো ফুথ্যাং নিমিকা তেরন পি প্যান কে থান আলাম জিয়ার আর জুই লং তাংলো লাকে আকাশবাণী ডিপু নাং লিতুম যাইমে কার জিলং বম লাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান এসন কেনাং সট কেপাচিনি আলাম আর জুই থাং নাং লিতুম জংসে কাছনিং রিয়ালুন জির আর জুইং টুং পোলোতে আলম বিলমা যাই মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9478008585 কুমাত সিকিলুন মা লুনসে পি লুনসে পোমেন আলুন আলাম থে আসাপ সুতক নাংজি কার্যুকাংটু আতুম কেদো আদি মাতে আরং আমেন লাপেন কার্যুকাংটু আতুম আমেন আলম বিলমা যাই মেকে ইরোই আলং বাতাইহিনি সি রদ পার্যুচন লাকে ভমকুরু আর্নি আদা পরফাই নের কেবরা মিনিট থম কেব আপর লাপেন আজো পরফাই সের কেবরা মিনি থম কেব আপর আকাশবাণী ডিফু আজাইমে কার্যুদুঞ্জি আফান আর্নিবাং টাদা পরফাই ট্রকসিরা মিনিট কেব পেন পরফাই সির কেব আন লাপেন আর্নিকাংসাম পরফাই ফ পেন পরফাই ট্রকরা মিনিট থম কেব আন আকাশবাণী ডিফু আজাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপ পেন নাংলিতুম আরজিলং ইকজি লাপেন আকাশবাণী ডিফু আজাইমে কেডো আন কার্যুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেব আপর পেন আজও পরফাই কেব আন এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারো ইসিরা টক বরাসির কেব লাপেন নিউজ অন এয়ার এপ আলং পেনটা নাংলিতুম আরজিলং ইকজি লাপেন আনপারটা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিফু আলং হুমরি দাম ইকটামে কেনাং সট কাপাচিনি আলাম জিরকে লাপানিক চনল নাংলিতুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জাইমে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারুই সিরাটক বড়া সিরকে লাপেন নিউজ অন এয়ার এপ আলং পেন্টা আর্জিলং ইকজি

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9478

আদন থালুন আর জিগসেনা বড়ো আখাই আলু না লংপেন ফাইলো বাসুমাতারি লাপেন রিং খাংশ্রী কিলুনালুন আলু না লামথে দাওহা

0: লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফএম প্যান আলং প্যান মেগা হার্স ফারো ইসিরাটক বড়াসুর ক্যাপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ আলং প্যানটা আর জুই লংজে নুন্ঠু নিং আর লো আলামথে আং দেং আলং প্যান দীপালী ইংটিপি আর নিং আর লো আলামথে আর জুই সেনা
1: তো কারডম নীলি মেনকে দীপালী ইংটিপি নীলি রংমির টান আর রংসিদো লাপেন নীলি পিনি লাদা

0: নিজে কাংটং বাং কেলাল নিলি সেল্ফ হেল্প গ্রুপ আলাম থেসি নিলি পুথত পুথুপ নিজে থুপ নিলি সেল্ফ হেল্প গ্রুপ কেডোলুন পেন নিলি কেচিং থুর আবার সাই কেলং রাসন থাক থাকছি আদু কবি সরলো ফান্স তামে নিলি হিন পেন পিনি নিজে কাংটং বাং কেলাল সেল্ফ হেল্প গ্রুপ দুদুন পেন মিঠাং কেং চার্জাব বিফান লাদাখ লিতুম চেবর ই লাদাখ আবার সাইলং চুকলেম সুদামামুস তামে সরকার হিন বেন তামে নিলি তুম ফান সেল্ফ হেল্প গ্রুপ ফান লাহাই হুই কেরাব ইকি পিডো লাসিলাই হুই আকেরাব লং দুন পেন মিঠাং আংবং কাদুরে কাবে হাই সামে ইলিতুম লাহাই পেন লাহাই কাদুরে কাবে বাঙ্গে ইলিতুম চিপাভিয়ার উন পেন লান সোসে কাছিং থুর দুন ফান বাঙ্গে ইলিতুম আজাকং লাদাক পেন তামে লং পঞ্জি আসি সরলো আন তামে সেল্ফ হেল্প গ্রুপ দুদুন পেন চুবির টি চুবির টন লাহাই হুই ইবেচিং হয় পেন লাহাই হুই আসাই কুপিমা কাছিং থুর আসাই গভর্নমেন্ট পেন ইলি চো এন দুন পেন ইলিতুম বাং ইমিঠাং আরং মিঠাং আহেম পেন চিংল মিঠাং আহেম পেন চিংথুর পেন পুলু তাংতে এলিতুম এরং তা চিংথুর প এরং লে চিংথুর ল পুলু তাংতে এলিতুম হোমাস মিঠাং হোমাস তা চিংথুর প লাসি লাহাই কা চিংথুর বাংকে হোমাস লে চিংথুর ল পুলুতে লাদাকে ইডেট তা চিংথুর প লাসি লবাংস কা চিংথুর লং বাং এলি সর ল তুম স্তামে এলি লাদাক চে পাতে দুনাংজি সুপিনসো ফান চলাং লক বাংকে চকচে এলিতুম সর ল তুম স্তামে বা আর নাম এলিতুম ফান্দা ইজাকং কে পিদো প এলিতুম তা চুকলেম চোদাম পেন পং দেড লং মতংতে কাটোবে হোমাস কাচিং থুর ফান বাংকে এলি তুম তা বর ইনাং জি লাল পিনি নিলিহীন পেনালাম থে বাংকে
1: লাপন পর্ণ লিতুম দীপালি ইংটিপি আনিং আর লহলাম থে আর জুই লং তাংল লাকে আকাশবাণী ডিপু আরুন্থু সোয়ার লো আছে একটং আংটেং লং পেন ইনুত ইউপিএসসি কেচিপা উনটাং আবাং ফি শিলা তেরাং পি লাপেন হুট বাংফু ফান্ডার তের নতুমাং বং চিহু চিপুত আর জুইক সেনা
2: আফ্রাংসি রেডিও কার্যার আদান ফানস্তামে নিলিহেন পেন নিংকাং সামাকার দম পাজের ইগল পিনি পুথ চিংকি চেথান পঞ্জি লাকে কেদাম তাং ইংদেং ইসি নি শিলা তেরাং পি আলাংলি ইউপিএসসি আসাদলাং কাচপন্দুন কাচথান দাম আবেং মতে পুথ আংদেং ইংদেং হিনি পাদপন্থুল লাসিনি নালিফান আকাশবাণী দীপু হিন পেন পুথত সুরি সুরি কার্ডম নাংপাজের ঠুলে থতল
3: কার্ডম
2: তাংতেনি ইলিতুম ইংদেং ইসি লংবাংকে পেনাং আন নাংলি কাচারলিয়া ফুথাক লাপেন পেনাং আন আসন সিতামে নাংলি থান পাচিনি পনল তাংতেনি পিনিয়া বাংকে নাংলি তুমাহেম তুন আলাম নাংলি থান পাজিরমি পঞ্জিমা
3: নীলি তুমকে রং চিংরি ডাক ডিফু হেডি হাপুসি কে দো নীলি পোয়েন কে ধুনিরাম তেরাং নীলি পাইমেন কে দিমি তেরন পি এঁকে নি তুম কর্টে বাংকে থম দো নি তে দো নি এঁকে নি বং দো এ কর্টে বাংকে থম আপে নি বাংকে হানসে হেম শিকেলি নীলি চরামেন বাংকে লঙ্কিরি পো হানসে নীলি সোপো বাংকে আর্চক পো হানসে সীতামে নীলি পুদামলো পোটে হানসে হেম কেলে দুনকে নি নীলি চর বাংকে ইনু ডিভোর্সি এ আমার নি সোপো আকলেং তা দো এ সারচিন থং হানসে এ মানে হলা আপ্রাং পেন আসু বাংলো হে এ আসে তামে নিসো লো হলা তা নিসো অক্লেং লো হে হলা বাংয়ে নন ডিগ্রি লং সিদো লো ডিগ্রি আং ডেং আনলো এঙ্গে নীলি সুপো কি বি বাংকে নীলি পেন আসু বাংকে নন নিকান হিনি রা চিকলো জন ফল তা বাংকে
2: চোর পারলো নি নালি ক্লাডাক পেন থান পাচি নি পন থেক পর তাংতে নি নালি কাচারলি কে পেনাং চারলি পন লো লাপেন পেনাং চি সিক পন লো নালি তাংতে লাবাং সু আসাদ লাং কি পি দাম জি ফান কে কোন আন সি দাম নাং পন নি নালি থান পাচি নি পন এক্সিমা লাপেন কো সন সি লাসো আসাদ লাং কি পি দুন জি ফান ক্লেম নাং পো
3: লাসো আসাদ লাং নন কি লং লক আসাদ লাং বাংকে রিটেন ফান বাংকে গুয়াহাটি আন সি পি দা গুয়াহাটি আ সেন্টার কাপ্রেক কাপ্রেক দো বন আবাং ফুটিন ফান সিতা সিতা মে নে ফান বাংকে আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লং সিনা কাপুরি হলাসো হতে হলা ডাক পিডন লো লাপেন আফি পি আই ফান বাংকে লাতুম হলা ডাক দিল্লি সিনাকে হ্যাঁ ইউপিএসসি ধোলপুর হাউস দি লা ইউপিএসসি আ কমপ্লেক্স লং সি হাডাক সিনাকে হ্যাঁ আসিনি তুম হলা ডাক আনসি পি আই ফান বাংকে পিদাম লো
2: তাতে নি নালি লাবাং সো এক্সাম কে কমেন্ট টু সি কি পিডন লো
3: 2024 সি কি পিদা লা রিটেন বাংকে হেদি ইংগে 2025 বাংকে পি আই ফান লো পার্সোনাল ইন্টারভিউ ফান লো
2: তাতে লাবাং সো এক্সাম পি দে পেন রেজাল্ট কি ক্লাং বাংকে নন হেজং লাং
3: নন হেজং লাতুম পিফিট আতেং লো 7 এপ্রিল কে 2025 এক্সাম পিদাম লো 24 আরনি মিয়ং নে 25 আরনি নেলা এপ্রিল আচি ক্লো মারলো হে তুম রেজাল্ট পি ফিটলো
2: তাতে নি নাংলি লা রেজাল্ট লং লক পেন কে কোসন লা নাংলি নিং কারং আপু থাক নাংলি আসাপসো রিডিও কার জোরা ফান থান বাচিনি পঞ্জিমা
3: রেজাল্ট পি মারেক তা চিচিনি নেই হালা সোহদ হে পু হেম সেদো আমার নিতুম পিরাপেট হালা ডাক পিআই লং চেতং ইনো ডিমাসা পিদো হালা সোয়ারলো সো বাংসি

0: nili phan phone nang kilo nitumala so number che exchange that yalo he amala solo so bang phone nang lo lo oh sister nang men ke klangdon elo pulo mane bang chipulo are non head jong alang baji ke thom lom sinang kilo enge neta baji silom ke chilang lang result pg ma ene ke check amlo he di pp amasi result pp ne non head jong ke chilang ki pp le mati pulo ne bang chitha kon lo plo ne theklong elo nang men ke du pulo alang amen bang ke ave ne sita alang aning charong pic hala ne ke longdon pupen tai di nang than lo amanita ekdom ninning karong perek daglo kuson lo ma pulo ninning ka charong thu ong hala alo so anda pudun lo difu alo so ki chini lo poi pheta nang difu wangi ma pulo karjudan si ama kuson lo ni ho kuson lo ni kalilo nang wang tha ninang phan ekdom party nang chipila pulo ne ta mane nang ni phan good news nang ki picheng bang lo pele ni men thang chi chini ne data akolang ro number ama amen klang le det anta hala so lo so an lo aning nang chupa charong pe ni hanang ki call ni bang sita isi ininga kang sam do কয়াল হে আলো সোফান হে আমার সি বাংথা পুনে পুডুনলা ইনিং চারং অং আফি ফোন বিককে মেক্রি সি বাং রং লু এ মানে জোলা আন কেচপা দুকলা আন কি কষ্ট আফি দি এংকে নিতুম হাডাক লাসো এক্সাম কি এপিয়ারন আরাত আন কি অং পেন দি 12 টা সিট দে হলাসো হুঠে দি কি আসিত আবে কেন কে হে 12 sit pen 11 sit angbong long ni men ta isi ki puri dun lo ke hedi oh arna ma hir ju me lo bulo ini ge charong ong eme krisi bang set lo
1: chiro la ni nang li than pa chini bon poten te ni labang so asar lang ki pidun ke ili tum long ri mate ili tum hawar pen ke bang ko andol lo mate nang li nu vet mani labang so asar lang ki pidun
0: kapre ka sentar long do ni pine seta hala ni la riten ge tok dam hut puta chitong ge chitong ti la itum kar bi ang long pen pu he mate do me কাপড়ে কা সেন্টার হেডি নিচিতংতে আকো আফি হাডাক পিআই কি পিদা মহতা চিতংতে দু মেনে চিনি নেডেল হেডি দু ও মেনে সিতা চিচিনি টেং পুলতে আবেমা পটা মাথা দামে মে চিতংতে নিহালতা নিতুমপু নর্থ ইস্ট ইজান আসন পেন কা চিতং কে মেঘালয়া পেলে নুদ্রা ভাব পিডো এং কে পামু পেন চিঠান বম হলা ডিমা সাপি সরল সো হেডি ডিমা হাসাও পেন হে লাদো লাপেন ভেরে কে কাপড়ে কাপড়ে ক্লাব অল ইন্ডিয়া হেডি পুরী কি টেস্ট পেন তাং হো কলকাতা পেন তাং হো পুয়াত হে সিতা লাদা কার্বি আং লং পেন জুং জুং বাং কি নীলি নুবেদ আসং সি চিঠে কাম লং টংম দি
1: তাতে নি লা মুহে জং পেন লি থান পল এক্সাম পুল সাত লাং কি পিদন জি ফাং কে পেন আন কে তাপ মতে লথুই কে চার্লি পোনা কে নাং সরল লাসি নাং লি লা রিটেন এক্সাম বাং কে উন দেট পেন পিআই কি পিদন জি ফান বাং কে কপি পিসি কা চেসে পোনা কে নাং সরল নি
0: পিআই ফান বাং কে হেদি থান লতে চিংনেক মে মে আসন তা নাং না সেটা মে হেদি জোলা সন ল জেনে কে প্রিপেয়ার হেদি নিলি হে মা সরটা নি কাপ্রেক পেন গে পুজো ন সঞ্জ পথেং ন লক কে প্র্যাকটিস থাই বিদেলু নি মক টেস্ট লিকি পিতা কালি মা দিদি নন লম কে লাহাই তা দুকক মাতি পিআই ফান পুতা মক টেস্ট ফান এডমিশন পে নি দুন পবাং পিদাম জি লা সন জি হেদি সন তা আবে দেট মাত নিলি হে মা সর বাং নাং থান পো লা সন নন পয়া হেদি মানে আলাং মেথাং এক্সপিরিয়েন্স পেন ল হে মালাং টংকে ইসি অফিস লো পুটে এক্সাম তা হোল্ডে টিক টিক লোমা দি দি আলাং তুমকে সিতামি নিতুম আলাং তুম হান বাং মোনাং তুম আ ডিপার্টমেন্ট লং এক্সাম এনজি পুলোতে মা পিনে পিতে ট্রেনিং সন তা পিপি পয়াল হে নি হেলি হেম সরং চিথান হে পট নাং লা সন চি প্রিপেয়ার নয় লাপু নয় নাং ফেরে রিপিন পেন পো কে প্র্যাকটিস ফান কে না ল আই না থেং ন তো লুন পেনলে না মে নাং চেলাং ডিং পেনলে প্র্যাকটিস নয় পুয়ালো আগে লা সন সি কে প্র্যাকটিস ল এমে থাং সে তে দিন সেফ ইন্ট্রোডাকশন তা চিপি পো আই না চেলাং ডিং পেন হে দি তো লুন পো ড্রেসিং আই না থেং ন সে তা তো লুন পো হে দি অ লসন লসন নি মেন কে লাপু নি নয় সে তা চিংকি পো আগে হল ফ্লুয়েন্সি কে চুপা ব্যাং ফান জে ব্যাং না কার জু হুট মেন মেন কে থাক উন জি লাপু জি ফান কে দি ইনোভেট নোভেট হে মাকাম ক্লেম বম হেডি এমে থাকান কোশন চার্জু পম্প এমে থাক চে থাক বম পো মানে চিংকি রে পো ইনু বেতা নহলে তে কোশন লো পুজি ইংলিশ আলাম পুন হিন্দি আলাম পুন নিজে বেরবেতে ইংহো ফট ফট পেন ওয়াং ওয়ে মা দিদি ই আসো মত ইসি প্র্যাকটিস নাই পুপো হেডি পু এমে থাক বুকস চে লাং পন পো টেকনিক্যাল কোশন দা বাং না আর জুই লাসো ফান্ডা নি চি প্রিপেয়ার পন নাং কক মা দিদি বুকস চে লাং পন পো পোলাসো বুকস পেন রিলেটেড আ টপিক সিতা এমে থাক হান চার্জু পো হেম লং লে চার কক বম পুন কাম চিকলেম বম তে সয়পন কং পো ইনু সিতা মানে কি চার্লি বলে হেদি সন পুলতে কিনে সন চে থাকুন পো সন লে বানা আর জুলতে নীলা সন সি চে থাকবো পুয়া হেদি সন সি প্র্যাকটিস আর লো আমি থাং হে মানে হালা মকতে সাই পিজুনতে দে লো মতি
1: কলন
0: ই আমাল পুসি চার্লি পন জালো
1: মেসেল নি নালি লা পি আই আসার লাং কি পিদন জে ফান কা চার্লি আপু থাক সামে নালি থান পাচি নি পন পর তেনতে নি নালি হাদাক পি আই কি পিদাম হুত কে নালি ফান কে কপি পি আসন সিনালি ফান নাকার জু পন মতে কপি পি আসন সিনালি কে থান দ নাংলা নি নালি থান পাচি নি পন জি মা
0: লা বাং কে হেদি লা সন লো হো পি আই লাম বাং কে ইনুত আর লো সো বাং ইনি কি পি আই পি

0: Anda lo teh di kaprek na pen sidam jui nai. Sidam ele ni tum long pira pet alo so bang chin dema puna nang lucho. Amai nut ni tum a group long pe nut a pin so arju dun lo pilo nang panang kar ju pelo sop technical side de pana je than te ka. Amai ni tum ladak di at john do eta group is a table long si round table long si lang pang nilo. Amai nang hang wen si inut inut dam nang po. Amai hala so lo so nang than kang det man ki sop ta manen ekdom ladak ke narvas la son do tu kok lo. Ai ku pilo nang kar ju po ne pan ke maku pulo ni pilo thakon thek po. Amani halada group ang bong hotani pulang de matareri anutin na pansi interviewer tumke ERJ nang kelang pen di halapan ki technical iselam arjulo sida itumarje nang kelang pen arju meme mede ta thek mene pot phere nang ne ho poyasi la group ang bong chethan le he halapan ki sonsi karjulo mene and hoy tu itum han sonang arju jide ta hai aso posi be confident la sona poyale he
1: ansi ning theklung
0: ba oh la son lo ne ba ke phere re pin lo e hala sot ba ke ka phere do ni ni men klang det he written he ni non waiwa phandam nang pu pohot thuke ni pok ta so it it de lo ne ko pilone hem along hala সুহুত বাঙ্কে লাপু মাসিপু আফি কে হেদি হাডাক কেদাম নাং পো ভাইবা ফান তাহ তদাম লুন হুত ইসেক তা থাং টাকা ফিরে আবি নিমে থাং ফান হেদি কোসনে কনফিডেন্ট ইসি হেদি দো কক মাঠে আদা গ্রুপ লং তা লাসন চে থান ল লাপু ল লাপেন নাং হ্যাং লো নাং হ্যাং পেন বাঙ্কে থম দো লসর নি হেলা দেখ হেদি ইনুত মেডাম লে ইনুত দো সার তুম বাহিনী দো দাম পেন ইনি দাম ল পুলো গ্রিত দাম ল হেলাং তুম ফান হেদি গুড মর্নিং হেন তেন হাই পু দাম ল বাং ইনি নই পুত আন পেন সি ইংনি ল ইংনি পেন লা তুম নাকার জু চেং বাং লাপু হেন ল সিলা নাং নন পিলো গে ক্লেম পয়ালো ইংলিশ পেন সিনা কারজু হে মানে বাং চিথান দুলো নিকে হাউস ওয়াইফ পয়ালো নিকে নি জব লেকি ক্লেম তা কালি ধাং তা কালি মতি লাসন চিথান দুন পেন মান বাং লাসো পুথাক পেন তনা আরজুলো পেনা আন হেদি লাসন আরজু পেন আকো ইসি বাং নি চিথান দুন দে নিকে কিলা পিরি কে চুরয়া কাম তা ক্লেম পন বলা হেম লং হে নি লাপু ইন্টার্নশিপ আহুত কে হেদি গার্মেন্টস হে পিরি হি নাসি নি কে চার্লি লাপু চার্লি বম হুত হে তুমি ইন্টার্নশিপ এনাং নাং মতি দি লসোট কে নি গার্মেন্টস নাসি কে এনম নি হালাসো নলেজ তো দুই কক মানে ইউটিলাইজ লো হে মেথাং ফানে দি মা পিরি কে চুরয়া কাম তা ক্লেম বসি দা নিচে থান দুন হুদে আমালা সো পুথাক পেন্টাল তুম কোশ্চেন আর জু ও টেকনিক্যাল লো হে টেকনিক্যাল পাবাং জুই লো লামি লাতা টেক্সটাইল হি না দাম জুই লো মতি লাহাই নাং আর জু লাপু লো সব টেকনিক কোশ্চেন তনাং আরজু কে পার্সোনাল লাইফ আলাম পেন তনাং আরজু লাকি হইতু নি ফানলা নাং আরজু পুসিতা হালা কাপ্রেক ফান কে কালি দেত নি পিনে হে সিতা মে নি ফান বাঙ্গে হালা সনলো নাং কারজু হে আমাত নি থাংটা ফেরে রে মা মাথা থে আলাম বালা নিলি হে মাসর নাং থান নাং পারি দুনলো হেদি থাক দুনয় পি মা নাং হাদাক বাং নাং কারজু আ কোশ্চেন হেদি মুনথি দুন পেন থাক দুনয় নাং ঠিক ঠি আসন পুতা ঠিক ঠি পুন একদম নিজে দুন তাপ নিজে দুন পুরুষন কে বিদুন রি ঠিক
1: বাংলাদেশ
0: হেম পেন হেদি ইসি বাং পুজি কে রাজস্থান নিকান কে থম কি দো দাম কে হে নি লাদাখ কে দো হুট কে নি হিন্দি আলাম দে হেদি নিংজে থেক পাকা কে মহালা বাং হিন্দি বাসী তুমকা নিংজে সন থেক থে নিংজে প্লা প্লা এ আনি হাদা কে দাম চেং হুট বাং না ইং নেক উইক উইক নি তুমা হিন্দি হেদি কো পিলো মা নাং তুমকে আলাগে বাং আলাম পিনাক লো মা দি ইং গে ইলি না তুমকে জো পু হাফ লং লম কে নিংজে সন সি নিংজে পা ওই পা আই না সন পিনাক লে মে থাং দে হেদি মা বাং নাং সিং নেক ও ও আমা ফিচে মা থালো বাং না ইং নেক পেন লু পুতে ইমে থাং চে পাকা রে কন রং মে মুলু পুমা হেদি নে হাদা হোস্টেলার ডোরা পেরালো সুত ভান পুসিতা হে নি নাংলাদা কানিং জি চক চিলে পুতা নি ফানা কারে গ নি নাং চার্লি দুনলা নি তা ইসি ফ্লুয়েন্সি চুপা বাং লাং হিন্দি আলাম আন কে আলাম গি তুম ইন্ডিয়া ডেড লং সি দো কক মা দিদি লাতা কি নাং সট মতি আলাম বাং কে আমা সি নি লানি কানে থম হোদা কে দো বেন মা হে দি নি চার্লি দুন নাংলাদা চক চি লাকি লা সন সি নিং জি নে বিদা তুমা পা কারেক পন পো কি উইলিংলি নে তা চপা কারেক দুন পো নে মেনা ফা ইন মানে এ পুই মহাং চপা জোরে মন তেম ই নি থেরাক দু পুলে বাংলা সন পুই কালিলো নাম পাকারে কই নি চার্লিপো আমা ইসি ফ্লুয়েন্সি বাং দে আমা হেদি হিন্দি মা ইংলিশ মা লা হিনি বাং কে ইন্টারভিউয়ার্স তুম ভান্তা চাত আলাম পেনে না আর জুতানি থাকুন পু পুইসি কনফিডেন্ট আ হে মার লুলু দাম দে কোপেন দে এমে থাং ফান্ডো ককলো জং সলে তুম কোশ্চেন আঙ্কার জু চেং লে হিন্দি আলাম পেনাং নিং জে রং পুলোতে নি হিন্দি বেন থাকুন পু পু বাং কে ইনিং কাচি সিক পন্ডলো সিদা মে হলে তুম বাং হেদি ইংলিশ পেনাং আর জু রং আমা নি বাং ইংলিশ পেন চিংকি জন রং লো সিদা ইনিং কাচি সিক পন বাং ডলো দালা সন্ডা দোতা হাই বাং ইংলিশ পেন লে আর জু সিতা হিন্দি পেন থাক রং তুম তা হে সিতা মে নি নি নি মেথাং জুং জুং কাচি সিক পন বাং কে লালো জং সি বাং লি হিন্দি আলাম পেন সি নাং স্টার রং আলাম থে নাং কার জু হেদি লসন

0: দে হিন্দি এলাম থাকুন পো মা ইংলিশ বলো তে পুইয়া লো লা হিনি বাঙ্গে ইনিং আর লোকে চিসিক ফোন দুলো
1: মেসেলনি নাংলি তান পছিনি পন পো তান তেনি নাংলি লা বাংসো সারলাং উন দেট পেন নাংলি ফান আর পু কে কপি আর পুসিনাই পেক পন নি নাংলি তান পছিনি ইগজিমা
0: আর পু মানে নিতুম ভান নন মাটকে পেনে নে লাং মাতি দি পোস্টিং নাং পিপে লাং মাতি সিদা মে হালা আসাদ লাং কি পিডুনজি হুট বাং অ্যাডভার্টাইজমেন্ট পাক লাং লং বাং গে দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গ্রেড টু আইইডিএস আপে নিলো হে এঙ্কে লাকে মিনিস্ট্রি অফ এমএসএমই তুম আন্ডার
1: মেসেনলানি নাংলি পেন পেন আন আলাম থে চিংকি পনলং ল নাংলি কে ক্ল্যাম কে দাম থাক লাপেন নাংলি কসন সি লবং সো সার লাং চপ উন্দুন জি ফান কাচার লি পন লাপেন কে নাংলি কে ইনুত চবো চে তাং আবং ফি পুস্তামে নাংলি আনাপর কে মে কচং ওয়াই মতে আপর কচো এন পেন নাংলি লবং সো কে থে দুং ইউপিএসসি সার লাং চপ উন্দুন কে মে পিক আনলনি ইলিতুম লং রি ফান মতে ইলিতুম কার্বিয়া খাই ফান সে তামে নং মে সি নাংলি কে ওয়ান পি ল লাসি নাংলি ফান কে চোরো রে টাউন এ লাসি নাংলি ফান ইসি কচুনিং রি গাং তুং কে লাল নন কে জিলাং ওয়ে তোম ফান মতে ওয়ে কিমি লাপেন কে এপিএসসি ইউপিএসসি লাপেন কাপড়ে কাপড়ে কাসার লাং কি পিদুন জি ফান কাচারলি বম আবাং ফু মতে আবাং ফি তোম ফান নাংলি হেন পেন কপি থান দুন জি মতে বিদি সরে নাংলি কসন সি পিপা জের দুন জি লনি নাংলি থান পাচিনি পরে জি মা
0: নিলি কি পু পঞ্জি বাং কে নাং জং সি কাচারলি নাং নিং হাং লাং পুলোতি নাং সার পি মার পলাম বে সার মার পলাম বে দি এ নাং আর তালে জং সি পার পেলা আকু নাং কাচারলি তানাং নিং হাং পুলোতি চেখ্যাং নাংনি এমেনা ফান হেডি নাং লাসো নাং মিঠাং ফান উন পুচি চিনি লোতে বর ইদুন হুর নাং পো আনু তিন আবাং ফুটিন সেটা নি সার পি মার লোলে নি কে নন কে কুসন লোমা পুরহিদুন জিতা মা লাহাই এক্সাম ফান প্রিপেয়ার জিতা পো বাং চে মাথা থেদে নাং পো নাং নিং কে হ্যাং লে দু পুলোতে লাদাক নাং বর ইদুন নাং পো আকো লাসো লং হেডি সার পি মার লো পুলোতে নন কে ইপি পোলং চে তো কক হুদ আসন কালি লো মাতি দি ইপেনান লং চি দুন এ লো পট হালা ইপেনান আবাং নাং কা সাপোর্ট দুন বাং কে কে নাং সট ইন আবাং মানে মানাং সার মার লো পুসিতা পিদুনিং তুং লাং পাতা হালা হে মা সর বাং আপি সো বাং কে সাপোর্ট দুন কে কে নাং সট পেনান সোং বং চে সাপোর্ট সে রয় কে কে নাং সট দি লাসি সার পি মার লো পুসিতা পিদুনৈ নাং নিং কে হ্যাং দো কক লাং মা পুরহিং তুং লাং পতে দি বর ই নাং কক পো সিতা কা বর ই বাং আবি সি বর ই থু জেত নাং কক পো হালা অকর জাং ওয়েদ হুদলাং রিসোমার ওয়েদ হুদলাং পু পেন কে আকো লাবাং প্রেক থুলো হেম আর পু দো কক ল ইসোমার আর পু দো কক ল দি লাসো ফি পুসিতা কা বর ই বাং কে মানে আ ডাবল চপা দুক নাং কক পো আবি সি চপা দুক পন জেট নাং কক পো নাং হেম তা চেলাং পন নাং জি ওসুমার তা চেলাং পন নাং জি লসং বং সি নাং লু তাকে চেলাং পন নাং জি পু বাঙ্গে হেডি চপা দুক পন নাং কক পো চপা দুক নাং পো লাসি জং সি নাং নিগে হ্যাং দো তে চপা দুক গই পু বাং লবাং ফুটিন তা মানন রিসো এ জাং তুম জো পেনান্দো দে লাং তুম পিসো এন এলাং তুম পুসিতা হেডি লাতুম পুসিতা নাং তুম লাতুম অং মানে উন অং নাং পো নন মাতকে ফ্যামিলি কামাথা পন ধলা হাই আবিলাং মাতিদি লাসি কিপুদাম জি বাঙ্গেলা পুলকার বিয়ারা দা ফানসিতা লা রিসো ইজাং তুমহান কিপুদাম কাং তুং বাঙ্গে পুরহি রিন্তি থা ইতুম কারবি ইতুম কি কম উইক লাং নন মাতকে দি কিলি দুন লাসি ইতুম পাপ্রাং দুন উইক নাং লাং আবাং ফুটিন সিতা ইমে থাং পেন চে বর ই পেন হেদি ইন চেপা দুক রিন্তি থা কাচারলি নাত বাংলে বিসি চে ফোকাস রা হেদি নন স্কুল চারলি বম তুম পুতামে হালা ফাউন্ডেশন হুট পেন লে ইতুম পু চারলি পন পামে পুলোতে হেডি পুদাম এলোতে লাসো পথাক থাকলো মপু আনা সাদলাং লংহাই কি পিদুন আলাম থে মাহলে ডাক নাং কার জু হাই সিতা হে হালা সুত পেলে নাং বেসিক নলেজ লে দো পন বম চার্লি পন বম লো পুলোতে নাং নাং কনসেপ্ট বাংকে ক্লিয়ার পন বম পো মাতি আক্লাসিং তুই অং ক্লিয়ার পন বম চার্লি তা চার্লি মে বম পো লাসো পসিয়া বাং ফুটিন সেটা তো কাপ্রেক একটিভিটি দো পন নই লাসো ডাক সেটা কা চার্লি বাং তিনে পন পে পিন পেন হেডি ইতুম কার বিতুম পাপরাং অঞ্জি ফান হক হি নাতা হে লাসা বাং ফুটিন তা বর ইহুর থা লানন রিসো এ জাং তুম চার্লি বম তুম মা সার পি মার সার মার লো পোটা আর তাকে জুম হেক লাং তুম নাং পু ফোরটি আনতা লে লে লে লাং পুলোতে কাচারলি তা দো মা কাচারলি তা নাং নিং হ্যাং পুলোতে নাং মেথাং আছে খ্যাং নাং নি পু বাং সি নিলি বাং পু দামিং তু
1: চোরো পার পিক আলো নি নাং লি লাপো আন আর ডি কে দোলাম সোলাং দো রা ফান মতে রেডিও কার জোরা দো আনা ফান স্তামে নাং লি লাপো আন আর ডি কে দোলাম থে থান পাজেরমি পন থেকে পট লাসি আনু তিন বাং ফু মতে আবাং ফি লাপেন গিলা রেডিও কার জোরা দো আন তুম সিতামে নি গে থান পন আলাম থে ফুথাক আলি চু এন্ডন পো মতে নি কে থানা তেং সি আনু তিন বাং ফু মতে আবাং ফি সামে মাথা পন পো পুসি নিলি তুম আকাশবাণী দিফো হিন বেন সামে নিং থে পন ল লাসি নি ইলি তুম কাচিং কি চেথান পন নং জি লাপেন কে নাং লিকায় লামো এবং কাচারলি নাং জি আপু থাক লাই হই কে চেথান পন নং জি কে দোপ পিকলাং তেমা পো এফিল সে তামে ইলি তুম ফান আপর কি থিক পিতা দো আপো সি নন কে নিলি আপর কে চকলো লাপসান থেক পন লং ল লাপত নি

0: Ili tum pini kacing kicet han ke lapan le inton pon ik lana.
1: Thank
0: Las
1: you.
0: lasi nang li son suria sai le do pasame sai che open nang li dak akaswani di pho sai hem anwang pen ason ason than bachini pon thega pot nang li phan ansu se hier jume sitame nili tum hang pon lo lapen ke nang li hem tun isi phan sitame mesen me et pen ke dolong je phan lapen ke nang li phrang sitame ki klem me ke dam me je phan sitame nili tum mate solang dora do an ahin pen sitame hier jume sitame nang pi pajer dun lo lasi pini li tum chingki je than ke lapan le ington pon iglana
1: Kartam.
0: lasi pini ni akai pi non hejong UPSC asatlang ki undu na bang phi lapen ke jongdam me ilitum karbi anglong mate karbi akhai pen ke alang li helo ke cheng si ki undun cheng abang phi lo lase pini alang li pen ching ki chathan ke lapan si kangton iglo kardo
2: lapana porna litum suar lo se ang tong ang deng along pen inut UPSC ke chepa untang abang phi sila tirang pi lapen hudbang फंदर तेरो न तुमंग बोंग चिहु चिपुत आरजी लोंग तांगलो लाके आकाशवाणी डिपो अदुंथु विमेन एम्पावरमेन अफुथा हुनाली तेरोन पी केथान लामजेर आरजी सेना
3: अफ्रांसे रेडियो नंगकार जुदुन केदो आना तुमा फान अंता कार्डम नंग पाजिर इग्लो pini nili soarlo atum kache songa puthak se nili nang thanpon ikpo karbi soarlo atum hako perthi mindar kang dukpen non puanta kache songang deng dupik karbi soarlo atum hemar lopensi kache song kapangcheng athima pin somara tumpen pangbar damlo pulote soarlo atumke hemar lo asai lapen anhan kitun pen chenglo ason amung kapachok plang je phan ason amung nang pik lapen sung pik lason si hako ahud akai pen non an akai along sitami soarlo atum kisung ki pho amu ki do an pen nang chipajok bom mate nang chi song bom si wang bom lo ইলি তুম কাদোকা বেতা চিনিলো কার্বিয়া খেয়া ফোরকি মোয়ালং কারেং রং ফারপি মাতে রং ফারপি রং বিয়া কায়া হুত কিসুং কি ফোপেন কাছে সঙা লাম্মো ইলি তুম থেক দামলং হুলা সোয়া হুত পারক রিচুয়া তুম কার্বি পি মারা তুমা ফান কাছে নেক কাহলো পিনাং আন্দোলো সেতামে রং ফারপি রং বিয়া বাংকে পারক রিচু আতিকেলা আতুমা ফান চেদান্দন দোসি চোকাং পেন আফু পুডাকসি কার্বি পে মারা তোমা ফান কাছে নেক কাহলো পেন চেপা জগলো সনসে কার্বিয়া ফোরকি মোয়ালং পুথত সেরদিহুন সিটামে মিথাং কার্বিয়া খেই আপিন ডেং সুম্পট কাসনসে কি থান পেন কার্বিয়া খেই আতুমা ফান কিসুং পেন পাজগলো হুলা সোয়া হুত সেরদিহুন আবাং কার্বিয়া খেই আপিন ডেং সুম্পট পাদু ভেক নাং জি লাপেন সনসে ভেক নাং জি পু মাথা থিপসি কার্বিয়া খেয়া পিন্ডেং নাং সনসে পিটিকাং লো লাসোয়া জয়নি সি পিনি আর্নি কার্বিয়া খেয়া তুমতা মিথাং আপিন্ডেং সুম্পট দোলো কার্বি পেমার কাচিং থাং আপিন্ডেং সুম্পট লাকে পিনি ওয়ামকক পিকক সেলেং খঞ্জারি পিজি সো জির ইক হে হই হেলো লাপেন কার্বি সোপিনসো আতুমা ফান্তা কার্বি সোয়ারলো আতুম কাসনসি পি আপিন্ডেং সুম্পট লাকে পোহো চয় ইক চয় আং চয় হং থর রিকং জাম্বরং সেলেং হে হই হেলো লাপেন কাচি উমা পিয়াং বং পেন পিলু পিহন কি সেলেং আর জন হেই হুই হেলো সের লিহুন হেলো কাচিং থাং পিয়ারি আন্তা আমাং তোর পেন পার্ডন পনসি কার্বিয়া খেয়া পিন্ডেং সুম্পট পাচক লিমসি নন পুয়ান্তা কার্বিয়া পিন্ডেং সুম্পট চিং থাং লং বমলো সনসে হাকোয়া হুট পেন সোয়ারলো তুমতা মিথাঙা কিসুং পেন নাং চিসং বম বাং বমসি নন আনকে 21st century আর্নি আন নাংলিলো নন আকায়া হুট কাচিসংকে হাকোয়া হুট কাচিসং আসন কালি সনসে ইলি তুম কার্বিয়া খেয়া আর তুমতা কি ক্লেম কে দাম কাচি বুচি পেন দাংলক আজাদ আসনতা কাচি প্রেক নাং দু বম আসনসে ঠেক দামলং সোয়ারলো আতুম আরন আতেং মান পেং পেন হামফাং আলং কিলং নাং জি আজা কং আফার মান কাচিসং নন পুতা জুজেলা সনসে পেরথি আলং সোয়ারলো আখেয়া ফান কাচে নেক কাহুলো লাপেন কি বেরথি পেন পেনাং আন সোয়ারলো আফুথাক কাহে নো আরন কিথি দুং হেই হুই কাপাভির পাদো বমলো

0: আফহান পুরা, কমিশন ফর স্ট্যাটাস অফ ওমেন্স ইন ইন্ডিয়া মাতে CSWI সেং পনলো লাপেন লাসোয়াহুত কিতক জির আফান আর সিক্রুং পেন কাংসাইতা পাদোপনলো লাবাংস CSWI আরন কিসেং পেন রাত আফান আরন পাচিনি পন আলাম থেলাকে সোয়ারলো আকাই আমান পেং লাপেন চিংবার ক্রি আজাকং মাতে ইকুয়াল রাইটস আনপার্টা খে আলং সোয়ারলো তুমাফান মান পেং পিপন নাংজি পু আলাম থে লামরাই দেং পনলো লাসন সে ইলিতুম কার্বিয়াং লং আর লোতা সোয়ারলো আকিসুং পেন কাচিপাজক জিয়ফান পুসি পেনাং আন সোয়ারলো কাচিসং আসং সেংলো লাসোয়াং বং পেন কার্বি সোয়ারলো আতুমাফান কিবেরথিপ আরন লাং নো আফান কাচিসং মাতে কাপাভির জিয়ফান ফারুক্রে সের ক্যাবরা ট্রক নের ক্যামরা ট্রক আনিংকান পাই পায় চিকলো নিফাই ইসিয়ারনি দংকামুকামারলং সোয়ারলো আসং আমাহাং পাঠেকসি KNCA আসং আমেন ইরপেন পাচেথাংলো KNCA মাতে কার্বি নিম সৌচিংথোর আসং আতুম আসং নাংসেং ডেট পেন সোয়ারলো আকিসং পেন কিজক ওয়ানজি আফান কাচিসং আলং সোয়ারলো আতুম কিলং নাংজি পিনাং আন আসন আমুং কিদো আন কিলং নাংজি আফান চিসং পনলং লাবাংস আসং আহিন পেন কার্বি সোয়ারলো আতুম কিজক ওয়ান পেন ডাংল জুতাং জুবাত ইলাম ইকি পিনডেং সুম্পট কাচিরাই কম জি আসাই তা ডেং পনসে চিসং দুন বমলো নন আকাই আপর আহুত পিনাং আন সোয়ারলো আতুমকে সোয়ারলো আকিসং পেন কিজক ওয়ান কাচিসং আফান নাংবারলো সিতামে কাদুক আবে সোয়ারলো আতুমকে নাংবার পেট থেকঠেলাং আথেমা কিওংডুং সোয়ারলো আতুমকে মিথাং আজাকং আফুথাক কাচিনি দাম দে লাপেন মিথাং আফান চিপা বিদাম হেকসি কিওংলাং বন্তা ইলিতুম সোয়ারলো আতুম মুন্থে দাম্পামি পুলোতে নোনা কায়া হুতকে পিরথেয়া ডাঙালং সোয়ারলো আতুম কিদো আন সিতামে কি ক্লেম উন এ আসনকে আজাতা আবে আফ্রাং পেন নোনা কায়া আহুত আন্তা সোয়ারলো আতুম কিসুং পেন কিজক মানজিয়া ফান কাচিসং দোবমলো সিতামে পিনি আর্নি আন্তা সোয়ারলো আকিসুং আপুথাক নাংকে কাম্বম পেন সোয়ারলো আতুম কাচিংথোর জি আমোয়ালং কাতিকুক কেথে তান দোবমলাং লাহে হুই আকিসুংকে পিয়া পদলো মাপু সোয়ারলো আতুম পাংথেক পামি পেন মাথা পার্শিক পনসি নন ইফ্রাং কিবাং জি কে লাহে হুই আকিসুং পেন কাচি সং পন জি আফান কাচি শিখ পন কে আকে নাং সরলো লাপু আনসি নিলি সোয়ারলো আজাকং লাপেন সোয়ারলো আতুম কাচি সং আফুথাক কিথান আলাম থেকে কাংতন ইগলো কারদম
1: লাপান আপর্ণাং লিতুম হুনালি তেরন পি কেথান আলাম জি আর জি গ্লং টাংলো লাকে আকাশবাণী ডিপু নাং লিতুম জাইমে কার্জিলং বম লাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইক্রে সিরা মিনিট থম কেবা পর প্লেংকাই কাইল লাসে নাং লিতুম মুম্বাই প্যান কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর জি গ্লং পর

কাৰণম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ জিঠা বীৰতা পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফাৰ চিফ মিনিষ্টাৰ আত্মনিৰ্ভৰ আসাম অভিযান ছেকেণ্ড ফেজ অফান বাং চুৰি থ্ৰক চিকেপৰা ফ্লিৰা ভাৰত থ্ৰকৰা থ্ৰক চিৰকেপৰা ফ্লি আমলুক কচেনেংৰি পন আফান লাখিনিয়া টাংকা কেৰাপ কেপিয়া ফান ইংৱাই পন টাংলো বাং চং বং বাং চুৰি থ্ৰক চিকেপ রা ফ্লি রা ফারুকে থমরা ফো ক্যাব আমলু কাটুম কে জেনারেল লাপেন্টে বাং ফারুকে থমরা ফ্লি ক্যাব রা ফ্লি কে কাপ্রেক বেনিফিসিয়ারি কেলং আটুম ইন্ডাস্ট্রি কমার্স লাপেন্টে পাবলিক ইন্টারপ্রেনার মিনিস্টার বিমল বোরা পাটুমি ইসি প্রেস মিট আলংসি বাংস লাম্পাকলাংল আলাং লিকিনিং যে কে লাহাই বেনিফিসিয়ারি আটুম একাউন্ট আলং আফ্রাং সি কিস্তি সুরি থ্রক শিক্ষা রাফো আটঙ্কা থাপন টাংলো লাপেন্টে আহিন সুরিং কয় রাফো আটঙ্কা পিপে আফ্রাং বেনিফিসিয়ারি আফান আমেনা মেনা কনস্টিটুয়েন্সি আলং কেথম ট্রেনিং ক্যাম্প দিয়াইকা আলং নিথম ট্রেনিং ক্যাম্প আলং দুনবেক নাংপো কেটিকি কাংহয় লংহং কেপাংরেং কেফির কেথাক কেলাখা পেনডাংলক কাপ্রেক কাপ্রেক আকাম আফান কেপাংরম পন বাংসো ট্রেনিং জাখং নিফাই থং কেবরাইসি আংবং পাচুন পোলা পেন্টে বাংসো আফি পাই পাই চেকলো কেচেং হপ্তা হুট আহিন টাংকা বেনিফিসিয়ারি একাউন্ট আলং টাংকা ট্রান্সফার পো পু আকেহাই মিনিস্টার নিংজিল আলাং লিকিনিং জি কে ফার্স্ট ফেজ কেরাপ কেলং কাদু কাবে বাং সুরিত ইংকয় রাফো রা ফারোহিনী রা থ্রক্সি কেবরা থ্রক্সি রিসোয় জাং আংবং বাং সুরি ক্রেহিনীরা ফারুসির ক্যাবরা থ্রকসি ক্যাবরা থ্রক বেনিফিসিয়ারি আটুম ইসি সেকেন্ড আনসি সেকেন্ড কিস্তি কেলং আকাম পাচুন উঞ্চল আলাং লিখিনিং জিকে গভর্নমেন্ট অফিসার্স আটুম আদন আদন দাম পেন সার্ভে কেপাডো পন আফিসি লাহাই বেনিফিসিয়ারি আটুম আফান সেকেন্ড কিস্তি কিফি ইংবাই পনল দোয়ান বেনিফিসিয়ারি আটুম আফান মেসেন পেন কাম কেপাকলেম আফান মিনিস্টার বিমল বরা থান পাচিনি পনল কেকলাং ডঙালাম কে সুরিহিনী রাইং কয়রা কেথম হানিং কান চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম অভিযান পাংচেংলো স্টেট গভর্নমেন্ট হুয়ালকুসি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আলং কেপারিডেং র মেটেরিয়ালস কিদুরে পেন কেপাজক আফান কাম পারিডেং পপু টেক্সটাইল মিনিস্টার বিশ্বজিৎ দৈমারি লামথে পাকলাংলো পাটুমি টেক্সটাইল আরং সপি হুয়ালকুসি আলং লামসি আলাংলি হুয়ালকুসি টেক্সটাইল পার্ক হুয়ালকুসি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি লাংচারি দামসি কিফির কেথা কাটুম পেন চিংকি চিংবাই ফল আকেহাই মিনিস্টার আংটান স্টেট পেন কেবাং আপে এন এ সি মাতে পারিডেং ডেসি লোকেল কিফির কেথা কাটুম পেন কেসেমার আপে কেপারিডেং ফান রাডাফান থান পাচিনি পনল বাংসো ফি আলাংলি হুয়ালকুসি আলং আকিমি কিকিম স্টেডিয়াম লাংচারি দামল আসাম পুলিশ আধার পেন অফলাইন ভেরিফিকেশন চেকিং এনটিটি ও ভি এস ই রেজিস্ট্রেশন কেক্লেম নিহাং নিটুর আহওয়ার আফ্রাংসি লাপেন ডেট আরলো থার্ড স্টেট মানল বাংসো বার সাই পেন নন পুলিশ চেকিং কেতন আটুম ড্রাই

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং ডেঙ্গে বাং লাগে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুপ লিরা ক্রি সিরা টবর ফো কিলো হার্স লং ফারু থ্রক সিরা ইং করা সির ক্যাপ লপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসিরা টবর থ্রক মেগা হার্স পিনি কে জাখং নিফায় ক্রেনের ক্যাপ ভোম তিয়ারনি

0: আফ্রাংসে রেডিও নাংকার জুডুন কেডো আনা তোমা ফানান্তা কারডম আং পাজির ইগলম পিনি ইচি হচ্ছে পোড়া যাই মেঘ আলং কাচিংকি কাচি থানজি আথেপি আলাম থেলাকে ক্রাফটিং প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস মাতে প্লাস্টিক আর রিপেন ব্যাগ কাসেলা মাতে কিবু আপুথাক সে চিংকি চেথান পন ইপো লাবাংস আলাম থে আপুথাক কাপা চিনি জিয়াফান নিলিতুম আকাশবাণী রিফুয়া হিন প্যান ইনুট প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাসেলাম কেথেক সের আবাং ফি সাং পি সাং এর রং পিপি আফান সে চুফাপন ইগল নন আলাংলি নিলিতুম স্টুডিও মাইক্রোফোন আঠেংনো সেদুল তাংতে আফ্রাংসে নাংলি ফান আকাশবাণী রিফুয়া হিন প্যান কারডম নাংবাজির ইগল
1: কারডম দিফু আকাশবাণী এবং ফি এবং ফোন নয় চোফা পেন নিনি ক্লক পেন চুরে গল নিলি ফান নয় চোফা পন পন
0: তাংতে আফ্রাংসি নিলি নাংলি ফান নঙ্কার যুগাং তুঙ বাং গেল পহেল নাংলি কমেন্টু আপর হুটপেন সে লা প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগ মাতে প্লাস্টিক আর রিপেন কাছে লামা ব্যাগ আসাই কে ক্লেম কা পাংচেং দুন ইগল
1: নিলি 2019 পেন্সিল আসো আসাই কিছু ক্লেম নন পাংচেং দুন ইগল লাসি নন পিনিং আন 2026 আনলো ইনকান ট্রক্সি আন ক্লেমন বমল নিলি বুদুম বিগ বমল
0: তাংতে নাংলি কোপেলা পেন কুপুসং কামাথা পেন্সিল বাং সসাই কি ক্লেম দুন ইগল
1: নিলি হেম দু বিগ বিগ পেন মোবাইল লাং রে পেন থাং পিনি নে হেম কাম চকলেম বম লা বে খাই বু বম বেন্তি ইসি বাগ আওয়ার সাই লং জি পুসি মাথা ল আকো চুন দা চুন ল নিলি চুপু বম পেন লাহাই বেগ পেন তা দরদে ফুফে পেন তা নাং রাব দুন ল হেম সাইজ তা মে হেম সর গাড়ি জাং থু বস্তা মে কেদাম কে ব্যাং বস্তা মে পিনি দুন ল হাই পেন্সি নাং রাব দুন বমল সব বেগ কিছু জোর পেন্সি নিলি ব্যাং লং থেক দুন লং ব্যাং চুবু ব্যাং তা কমাই লসু সিনি তা মাথা ল যে ও নিলি তা চুবু দুন থেকতে বা চু জোর চলাং থেকতে পসি কে মাথা দুন পেন্সি নিতা কে চুবু দুন ল বাকে চার্লি দুন ইল চার্লি দুনকে নিলি পিনু তুমলং সে থেগুন লং চেং নিলি বেগ কিবু ব্যাং নিলি ফার্স্ট কে চিনি নিয়ে থাং তা

0: lan pinu tamen pinu mani ni jrup piati pinu tum kibu a group group kibu man ta ni sila them ki jui dam lo moku pi ma bo chini ne fas ke thelong le pin la la so pine bek ta non si chi hung ra cha phrang chi hung he house hut ke 2019 ma 1817 mom ki pe ni non lo ke famous o lo house hut bank ke kimi kimi lang pa jo amanil ta ekta interest dun lo o ni ta chal dun te থেকজি মাল হব আমার পিনিবা উপলো জয় কে চালি ইনিং ডিং তে বা ইনিং হ্যাং তে আজার হরমুতা বাংলায় জয় কে তা ইলি সুংক্রুঙা থে ইলি সুংক্রুঙা বাং জয় কে আথে সে পিনু উপলো থ্যাং থে নাং নিং হ্যাং তে বা ইন্টারেস্ট তে পসি কে নিতা ইন্টারেস্ট দুনল আহন চি নাম দুনল নেতা চালি দুনল নি পিনু তুমল নিজের পি তুমল লম নাং থান ল আজার ল কেন না ফি ফি বাং কে নিলিতা মোবাইল লাং বা মোবাইল লং গা দো আজার ডিজাইন পসা মে চালি দুন বম ল জল দুন বম ল নিলিতা কে ইউটু ফাইপেন তা লাংলো ডিজাইন হাই বাংকে কোসন মা মিয়ার কো বাং না পুলতে সোনা ডিজাইন বলতে লাংপো চার্লি পো ঠিক দুন পজ ও
1: না পুসান মেন সে কা চার্লি
0: না সোন মেন সে কা চার্লি দুন
1: মে পি গা লাম লো নাং লি কে থান্ডা মা লাম থি তাং তে নাং লি কে কো পি পিয়া ব্যাগ সে নাং লি কা সে লাম ই গ্লো
0: হ্যান্ড ব্যাগ শোল্ডার ব্যাগ এন কে লা লাং বং ওয়াটার ব্যাগ পপু মা লা সোন সে লাম এন কে মিয়ার ফ্লাসপট না তো হাইটা সিমার মার নি লি কে ব্যাংকে অর্ডার লিঙ্ক লাসন পিনি প্রতি ক্লেমন প জ্বর প নিলি ব্যাং
1: ডাক্তার জং সে নাংলি বেগ সেলাম জি পুলতে আফ্রাং সি কো পুসন সে নাংলি কা চি সিক ইগল লাপেন কে আহরমু হে হুই বাং কে নাংলি কপি পি সে কে নাং প
0: আচ্ছা তোমাংলা বেগ আরি মা প্লাস্টিক আরি পুসি পু ব প্লাস্টিক আরি লা নাম প এন কে কেচি জ নাং প কেচি লা চলো এন কে কিছু খি ভান পুলতে লা স্কেল চল দা নিলি বাং কে স্কেল এন এন এতি লাই ইলি কুসল ইরি আং রূপ পেন্সি হে লা কে থি কি বি লা পেনে প আর বিগ থে উপরতে আং রূপ বাং পাং চেট প বিচেট প্রতে আং রূপ বাং পাকম চেট প কে কে চি বাং নাংলো কে জাত নাং নি জয় কে কাম লাগে বে কে সেলাম কে জাত নাং নি লা আসো বেগ পুলতে ইং রূপ ফ রাই চেক এনাং প লা পেন থে মু চেট প্রতে ইং রূপ ট্রক্সি এনাং প লা পেন থে ও পুলতে ইং রূপ গৃহিণী এনাং প লানলো এনকে আদরটা বেলেগ বেলেগ লো এনকে আর ডিজাইন মানে লা ব্যাং পুলো সোনা ডিজাইন পুলো ইলি ব্যাং সোন সিমার বিপ সিম্পল পোতে সিম্পল ল ব্যাং নাকে অর্ডার আলিং ল আঙ্কে অর্ডার দিই পোতা নিলি ব্যাংকে হেম বু ও প এনকে ফ্যামিলি কে ব্যাং বা জেরপো জেরপি কে ব্যাং তা নামপন প সোন মেসি বিজনেস মানে সুলি বম ল
1: তাহলে নাং লিগে পিপি আর ডিজাইন আর ব্যাগ সেখা সেলাম ইগল
0: ব্যাং আর ডিজাইন নাকে পালিং ল সত্যিং মেসি নিকিলি কে বুপো সোনা ডিজাইন বলতে সোনা ডিজাইন বুদুন প মির হাই বুদুন প ডিজাইন ফিয়া প্রাং বা আঙ্কো কোসন পজে লা কেপা বুরনাই বা ডিজাইন সন প্রতে সন বনাই দুন প এনকে সাইড সাইড চর্চিয়াত বা দো মতি ডিজাইন লাসন পলতে লাসন বুদুন পনিলি ব্যাংকে ব্যাংক পিমা আনিং কে হ্যাং লিং লাসন বুদুন পনিলি ব্যাংকে
1: ও মে পিগল নাংলি কে থান্ডা মালাম থে তাংতে পুথত নি লিনাংলি ফানার জুথি ইগলা নাংলি ডিজন সে লা প্লাস্টিক ওয়্যার হ্যান্ডব্যাগ সেলাম জি পলতে লা আকালার হই হই কে নাং লি কুসন সে কাং ভাই রাম ইগলো লাপেন কে আ বেগ আ স্টাইল মতে আ ডিজাইন এ হুয়া বাং কে নাং লি কুসন সে কাছে লাম ইগলো
0: লা বাং কে বাং ফোন নাং কুরি পনিলি ফান লা সো কালার পেন লা সোন প্রলতে লা সোন সি নাম দাম ইক পনিলি বাং লা সোন সি বুপিক প আ কালার বাং বাং সে নাং থান থান বাং লা কে অর্ডার টুম হে নাং কে অর্ডার টুম বাং লা সো কালার প্রলতে নি বাং সো টিং সি বুদুন প বাং নিং কে হ্যাং কালার টেং কো নিলিতা বুপু ইনিং কে হ্যাং কালার পেন তা নিলিতা বুপু আনুতিন নিং কে হ্যাংলাম সে বেলেগ নিলি লালে নিনিং দক পোতামে বাং দক এটা তাহাই কালিমা নি বাংকে আহন লা প্লাস্টিক আর বাংকে খুব নাম দাম উপ নিলি বাংকে দাম ফেরাতে অত ফেরালাম দক লতা সিনে বাংকে ওয়ান এক দেড় পো একুব একুব ওয়ান দেড় পো ক্লাস সকালার সকালার পো নিলিতা ইনিং হ্যাং পে নিলি বুপো আঙ্কু বাং নিং হ্যাং পলতে দিল বাং নাং পুপো হ্যাং ইনিং হ্যাং পান বুপো দো পো ইনকে বিগ নাং জি বিগ দো মা পলতে দো পো ওয়াসে

0: pho thai lok lok pho o la so color ba la so color pen thulo so color chok ma porote angko he o chok ni lambu pi thupo po ko son si bi pho jong se ni ki butang color alang tumani dok bolate do bolate he manang thum der po kalite ni libanke thonami ko poi alang he alang tumala por vi bolate o jong se por do bolate nang ching thum bon nili he
1: tang te nang li bek ke ku pu son se ka selam iklo
0: la banke a hon ning tip nang po asu prote la inkoi ba kripo ba kripli ba tip nang po ing tip pensi la la pu round pini po bistang tip po hon he bistang tip po biwe po hi like ta hon ba thuini ba thui thom ba ke di ing tip po ing tip pon ing ekta bang ke bikok po ang kila so la ekta thui pensi pa juran bon juran bon juran bon po juran dor lo bolte la bista hon juran tanglo polote bitu ko po ing tip po ang ko la ekta bang si juran thu po lan bang ke kusan la aden he la bang ke tang er lo polote ang ko la next he la kusan po ja pitu la ang ko athu jo lang mati athu en thu po la si juran po juran tang er lo bolte la andor lo polte bek he tang po la an si ang ko la so bek tang er pe la phi kroi thunang la arlo he arlo palut nang po la so hon hai ahon hai padlut lap tang elo pulote angku ari bang he bupo ari bu er a jap et pen tang elo pulote la ta kroi nang la ari he pamu la ari ki chewe ari he la bu et pen kroi nang po arlo he arlo kro et a jap et pen se angku amir pu bang bu tun thupo angko bu tak er a jap pulote angku la pu side side na thu he pineji a design bonai ji pulote angku he extra hon pen extra mane la wire pen he la so hon pen si bu tun thupo angku সুন্দর লাল বাংকে ডিজাইন ল আঙ্কল সিম্পল পোলতে সাইড সাইড বাংকে বুবিল আপুহাই টাঙাল পোলতে আরি বুচপ আমি পুহাই বুচপ সাইড সাইড কে বুবিল যং সে ডিজাইন নাং জি বাং কে নাম জি তুম কাস্টমার তুম সন পোলতে আঙ্ক সাইড সাইড বাং বুথু নাং কক পো সিম্পল ডিজাইন কাপড় কাপড় আনি হ্যাং আলিং ল জল সন পোলতে লসন বুজুন পো এ সিম্পল চক নি ফান কে পো সিম্পল পোলতে সিম্পল চলো তোমাকে আঙ্কলা আপু হাই বু এট পেন কি ক্রো ইনং জি লা আপুলং আবেক লা কে বন জি ফাট পেনে ফান প্লতে লা বাঙ্কে আঙ্কো বুতুন থুপো আর এক্সট্রা কেপা বেক ফাট সিম্পল মাজু কা থেক জি লা বেক কি বু বাঙ্কে চার্লি নিং হাংতে
1: তাংতে নাংলি লা বেক আ সেলাম পেন আন পারটা নাংলি কো পিনে কি ক্লেম দু টু ইগলাং মা
0: অ দু টু ইগলাং লা বাঙ্কে স্কুল সে জথানো নি গম নিলি বাঙ্কে প্রাং কে আই সি ডিএস তা ক্লেমিক ল নিলি কে la pen to that anko non school se chathan bo la lo ko la icds ke klem no hopen si la pomu pen pubom bek ta chubudun bom lo nili banke son men si la so bek ki bu banke ing ton te pino nili banke anke la so bek heng no ni la ke penang pinu mi pen a behere ing ke arni pen a behere ke ang tang bilote heng no ni a bek ke la banke plastic a bek banke mi pen pahelo nang po arni a ar a pen pahelo lote thang thia bek ba কে চক হাইতা তেরোতে জয়কে কে চক হাইতা আপনারা 2012 পেন আই সি ডি এস লং কে ক্লেম দুন 2023 এন ল নেকিয়ারি আই সি ডি এস লং 2023 পেন কে লাপু স্কুল সোসি অঙ্ক কিছু থানুন থুলা আই সি ডি এস কে ক্লেম হুপেন কে তার মানে ওসমা থানা পো লা হাই কি বু হাইত নাং থান মির হাইত নাং থান হোস হুপেন সি নিলি ব্যাংকে থেকন চে থেকন চেলো অঙ্কে বেগ কি বু বাঙ্কে লা নিপিনু তুলং সি কে থেকন পমই থান বম ল যে নিপিনু তুলং সি বেগ কি বু বাঙ্কে চালি দু কে থেকন ল সবসি নি বাঙ্কে ওসমার হান্তে হেদি লা স্কুল সুতি বা পিনি লো পলতে ওসমার কে পাজুই মাতি পাজুই বম থান বম জল জাল মির হাইতা লা বসল বজে প্লাস্টিক ওয়্যার পেন সি মির হাইতা বু প ওসমার হান থান প পেনাঙ্গান ওসমার নাই থেকন দলো নিলি ল মুনি তুঙ্গে ইন্টারেস্ট পিনাং জি ইন্টারেস্ট লা ভি পলতে জং হেলি জয় বা জং হেলে পিনে সুং বস্তু আমি ইন্টারেস্ট দুনাং জি মুনি তুমকে মিঠাং ইন্টারেস্ট দলো পলতে কিসুং কুরুং আকামতা জয়কে লাবাংকে হোসর মির হাই সেলাম ল কিজুই বস্তু হাই বল পুনয় লা মির কিবি বি লাহাই তা লা স্কুল হেমতানিকে ফ্লাওয়ার বাস্কেট হাই তা বু লা যাতে সোমার তুম জুয়েট পেন কিবি বেজে ফান লাহাই তা লা সো প্লাস্টিক ওয়ার পেন বু লা সো প্লাস্টিক ওয়ার পেন কে অকল বিক পোকালি চটা সিলাম মে টুকুরি সিলাম মে হান কিবি আফানতা সিলাম মে হেংনু নি মতি এংকে লা পিরি কে থাফানতা বু মে বাকেট হে বু মে লা অকল বিক পুচট কালি সো প্লাস্টিক ওয়ার পেন ইলি কি নাং জিকে চত্তা থে আনা সন কে বু মে বাকেট বু নপ পিরি দা বি মে এংকে কি জুয়ে বস্তু হাই চত্তা বু মে থে আনা সন কে ইউটিউব পেন লাগনু বমলো নিলিতা লাসন মেন সি চালি দুনি বমলো লান পেন সি নির বাঙ্কে পুসি জোর বমলো চলাং বমলো জো লাই পেন সি হেমতা সরাই পন বমলো নিলিতা কোন

0: জংসি হলসেল পোলতে ফারু প্লি পোলতে নিদিল অনকিলিকে ফারু কথা আমরা ফকে আনল আইকে ফারু ট্রক পোলাতে ফারু ফর নিদিল অনকিলি জিবাঙ্কে জংসি অঙ্কল পেনাকে থে পোলতে ক্রেপ হো ব্যাগ বেগ পিনে পোলতে আলং তুমহানকে ফারু হিনি পাচু ফারু ক্রেপ হো পোলতে ফারু ক্রিকেট থম নিল অনকিলি জিকে সনল হলসেল পো বাঙ্কে জংসি এমে থ্যাং লং লাই নাক পিনে পোলতে লামাঙ্গে হলসেল কালি লহে লালো পু নিলিতে জাপ্রজান সিকিলে জাপ্রজান হিন তা পথায় ওলো এঙ্কে লাপু দকমুকা পপু মেন কিপু নিজের পি পো মিস ল জিরপি ল লতা পেন নাং আনো রাব দুলো নিলি ফাত তা নাং অর্ডার পো জোর পি পিক আনো নিলিকে দোকান লং হাই পিউন দে দেতা লা হেম পেন্তা আনি নাং পিক আনো নিলিকে লা হোলসেল বতে জিরপি জিরপো ফ্যামিলি তুমলংসি বিদুন্দু নিলি বাঙ্কে দোকান হেলমা থনাম দে লা রং রং সি রং দাম পিনে পোলাতে পু দকমুকা বকলিয়া জাপ্রাজান সেন্টার ভাই লমলো হোলসেল বিদুনদুনকে আসল মাসি কাস্টমার দমতা নন্তা ব্যাং বমলো নিলি মা থেকলং বমলো বেগ কি হেংনো নি মা দিয়া বেগ বাঙ্কে নসনলা বজার নাম লক বেগ হাই বাঙ্কে হেঙ্গো দা প্রাং পট থেকলং বম মা তামে খিনি পেন ও মেসিন পুকে চিনি বাঙ্তা আসল মাসি নাং নাম বমলো সেল বম নন হেতা সয়তানে হাতানে অর্ডার দো নন্তা বুবমলা পেনাপ লমকে তাং পো বট লা বেগ কি বু পেন হেম ফ্যামিলি বা জিরপো জিরপি কে ব্যাংমতা নি বেগ থেকলং পেন কে নাম পন হুড়ল হং জ্বর আই ট্যাং নিজ এমে থ্যাং থেকল বলতে আং ট্যাং অংশে চিনি যে থান বম যে থান বম লনল কাং তুমু দোকান সুকান আবে পুতা বাং নিজে যে দোকান বি আই ট্যাং নে আলাম থেক পোলতে হেম পেনটা উন দোকান বোঝা কে দোকানটা চুকিম যে তা পয়সা লতা লতা নো আংকে আসি মুনি তো মাথা যে লসন আবে এসন নাং নিপো কালি নাং নিপো মাথা রি হেম পেনটা চবর ই পোলতে হেম পেনটা নাং উন নন নি সঞ্জ দোকান আবে বোঝার হাজু থনাম দে জাস্ট ফ্যামিলি জিরপো জিরপি থেকলং বম্পো মেসেন পোলতে মুনি তুমকে চিনি না হুমরি ফ্রে ল হেমটা লা বেগ কিবু পেনকে কুসন বুঝি না হকতে পনমে নন থেরাং থাক পছন্দে লাকে ছিবুর লক পন্ন নিকে মাথা তিনকে লা প্লাস্টিক কিবু পেহিল বনকে জয় নাইকে ফ্যামিলি হ্যাঁ কেদা মস্তা মে চেপন মে রাস বেগ দা লাম চিঙ্কি দুন বোম পেনটা বুমে বেগ কে মোবাইল লাং বোম পেনটা বুমে ইরি মাংকে অটোমেটিক দাম জুগিছিল নাকি নন লাম চিঙ্কি বোমটা হ্যাঁ নিকান দেওলো পর্য আঙ্কে ফ্যামিলি হ্যাঁ সব বেগ হেদি চেপন দের পর হেদি খুডাকটা বু দাম পনিকে সিলা সিকে জয় নাই লো বসি নিলি নিঙ্গে মাথা লো নিবাঙ্কে জয় দা জয় কে ইনিংলে হ্যাং বলতে
1: তাতে নিলি কাপাটু সে আকার জু নাংলি ফানার জু থেকলাং প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাছে লাম প্যান্টা ইসি আলি থেদুং দো পোনাংলি পুদাম অঞ্জিমা
0: হেম পি তোমাকে উন এক খাবার নিলা আলে মাই চিপুম দে ননি তুমকে হেম সোলাং পোত উন লাবাঙ্কে নিলি কে লান তো সে বু উন তে লান মেন্টা উন লা নিলি কে মাথা মাকে হেম তুম থে তান প্রতি উন দে বা উন দে তাহাই নন সনি তুম হেম সো তুমকে ও নিলি তোমাকে আলে দো কো মাচুকতা চুবুতে আলে দুজি লাবাঙ্কে হসে মাথা নিলি বাঙ্কে আলে দো বসি পুজি সোয়ার লো তুমকে জব কে অনু তিন মাত কে দলাবলে বা দোই ফিস আমি চকলে মে লাবাঙ্কে সাইড ইনকাম সন লো অঙ্ক সোয়ার লো তে কেলি সুপিন সো ন নিলি হেমসর থান থেলো নিলি হেমসর কে সাইড ইনকাম বসি নিলি লং চিরাম দুনু লাতা কুসন লো স্কুল পেন বাং পলাক তুম ডিউটি পেন চেভাং পো স্তামে পর কে হেম কি কোন সাপোর্ট পাতাম দে পদি লাই নিলি লং চিরাবন পো বসি সুপিন সো তা ক্লেম মে উন কো থাং সুং সে মতি কি জয় কে কাম পট উন সব মাত কে জব মাত কে দলাবলে ল সোয়ার লো ন সুপিন সো ন সা লাহাই সাইড বিজনেস পেন সিন নলম কে আকাই দিন সি আপ্রাং সন কালি দেলো পজ লাহাই পেন তা হেম কে আর্চাক চো পুনয় কে দাম পুনয় লাহাই পেন সিন আর্চাক বমলো আর্চাক পো আনু তিন তা ক্লেম তা মি পড়হি বই কলেজ দুন বই তুম তা মি চোকলেম মি লাহাই তাই
1: মি পিগল নাংলি কেথানা মালাম থে লাপেন চোরুল নাংলি প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাসেলাম আপুথাক রেডিও নাংকার জুদুন কেদো আন আরারা তুমা ফান কেথান কাপাচিনি আপদ লাপেন নাংলি গেক্লেমা সাই আলং আন সিতামি আর নামলে আহির জুমে নাংপা পিদুন ইগলো না পিনি কে আপর চক টাংলো লাসে ইলি তুম কাচিং কি কাচি থানকে লাপু আনলে ইংটন ইকলো না দমে থাকমে কার্ডম
0: কার্ডম
2: রং রোপ যা মেঘল নন আদ দুইছি নাং মারাত মারে পিকে পাঙা পেন কেরেং ইয়ার সাহেবটা অম্পু উত্তরম জিপেন লামজের কেথান তো তাতে আদ দুইছি নাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু নন আদুক সিনা পিনি আলাম জিরা যায় মেঘ পিনি আলাম জিরা যায় মেঘ লং নন আন তোমার যুগ লং প কমেডিয়ান এক্টর মাতে কাপচেলাই পেন এগে পাং নাই বাং আকে লংসিং ইংটি লাপেন হুট বাং হুনালি ত্রান পিয়াং বং জিহুটি বুটলে আর জুয়েক সিনা

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতালেক 12 কোটিরও অধিক লোক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: ফলা ফলাওক, অভ্যাস সলাওক।
2: মেশিনত কাপড় রখার আগতে চেক করে চা নাই নাকি?
1: ফলাও ফলাওক, অভ্যাস সলাওক। এটিয়ায় ওসর ব্যাংকলৈ গৈ পটা পুরোনা নোট সলাওক। ব্যাংকে যদিহে মানা করে তেন্তে RBI ওম্বুডসম্যানের ওসরত অভিযোগ করক। RBI কয়, জানি লোক সতর্ক হয়ে রোক।
3: এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু খন্তেক পাছতে সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

Dead long rige ching han alone ja me ke la pan si kang to ne lo la ke akash wani ri po adan tho ja me ror par ju e plan na la tuma pan apor pa chen ik lang nil tuma este dio gure tenge ale me tu por bhai trok sura minute kre pora second thom ke pleng tang lo to dang te non adu xenang asamis lamar jan alone ja me আসাম ইসলাম আর জানাল আলু না যা মেঘলং প্যান আপ্রাংসি আর যুগছে না রূপ জ্যোতি কিলো নালন আলু নামতে উপসে পরে লামার জানবেন নাকি রাম ধেনু তো তাঁতে আর যুগছে না।

আসামিস লামার জানালুন চাম বেগলং পেন আদন থুলুন আর যুগ সিনং কিলুন ব্যাং মহালক্ষ্মী আয়ার আলুন লামতে লাগে হে পাহেরে লামার জানবেন বারুদ

আসামি সামারজান আলু জাম বেগলং পেন কেপা দোসি আলু আধুক সুনাং মহালক্ষ্মী আয়ার কিলন আলন আলু লামতে গালি পারা লামার জানমেন নাকি বারুদ ততংতে আজুক সুনাং

ইংলিশ হলনে যা মেঘ লং পেন কে পাদুসি আদুক রক সেটি কিলো নাল আলো নামতে লিসেন টু ইয়র হার্ট।

0: इंग्लिश चलना जा मैं केला पांच से कंग तने गला लके आकाशवाणी दिफो नॉन आरजू एक सिनंग कापाठू जा मैं गला नॉन आला तो मार्जू गलों पो मौने परे सपु चौं के पले दुनता अंग बंग पु आकाय खोरसिंग त्रंग लपेन उड़ बंग चिंतों इंतियंग बंग जीव चिपोट
1: নি নীলতম মন্টেনিয়ারিং এবং সব থাক চিঙ্কি যে থান পঞ্জিয়া ফান সে নীলতম বড়ি পনল নীলতম চিঙ্কি যে থান পঞ্জিয়া ফান কার ব্যাং হাংলং প্যান কার ব্যাংলং চট কালি সে বিরঠে লং দামে ইনুত কাছে থাং ইংলং গারলু আবাং ফু ফান নীলতম চপা পনল আলাং লিকে আসাম গরব এবার তামে 2022 নিকান কাছে পালং দুন আবাং ফুল নীলতম কাচপা পনা ট্যাং প্যান আলাং লিতা স্টুডিও লং ওয়াং সে নন নাইং নিতাং ল নাংলি ফান নীল তো আকাশবাণী দীপু হেন প্যান লাদাখ এবং আপদ সুরি সুরি কার্ডম বাজি রিগল কার্ডম
2: নীল হিন পেনটা কার্ডম নাং চে বাজি রিগল নাংলি তো আকাশবাণী দীপু আহিন ফান্তামে চোর পারল বিনি দাগ নাঙে ফাঁপদ
1: নাংলি মেন লাপেন নাংলি কপি সিনন কে ক্লেম্ব মা সব থাক নাংলি থান ইংজিমা
2: নন জং জুং নীলি কাউন্সিল লং সুপারিনটেন্ডেন্ট অফ টেক্স লং নীলি ইন্সপেক্টর আর পু সি ক্লেমিং বং সব ফি নীলি আকো কার্বিয়াং লং মাউন্টেনিং এসোসিয়েশন তা আর প্রেসিডেন্ট আর পু ডেঙ্গিক বং লাপেন কার্বিয়াং লং স্পোর্ট এসোসিয়েশন লং তামিন নীলি অ্যাডভেঞ্চার স্পোর্টস সেক্রেটারি ডেঙ্গিক বং জং জুং নন আসন ডাক্তার সে নীলি লাহাই ও বিকিমি ফান কাপা চিং ফান লাহাই আবার সাইসি ক্লেম পন ইক বং নীলি মেন মাঙ্গে খরসিং তেরাং এঙ্কে নীলি নন ডিফু মাসি দু ডিফু রং মার জং ওয়ার্ড নম্বর ফাইভ নীলি দু
1: স্যার নাংলি এবং সো ইংলং গারলু কপি নাংনি গাহাং বাজি নাংলি লাসো সাই এবং কে ক্লেম দল
2: ইংলং কার্লুক ওয়েক বুবাং কে নীলি নিনি ঘাং পুয়া লাম থে বাং কে মানে কার্লুক ওয়েক পোলা বাং আলাম তাকালি সেতামে ইসি কি জুই আসন সে নীলি কে মাং পন আর থেকে টওয়ার নন ইংলং কালি দেটা ফি দাম দে কো এটু মানে টওয়ার হাবিট কে দাম হাই আকেনাং সট লাসি হালস আকেনাং সট আজনে মাসি এসন সন্নি নীলি কার্বিয়াং লং মাউন্টেনিং এসোসিয়েশন লং চিপা অগ্রুন ল চার্লি নুন ল লাংটম থান ল আনকে লাংটম নং থান নং পারি দন পেন জেলা পুনাত পান্তা আবার সাইডো আর আনসে কাং টুই এংলং কে বাড়ি ফান এসন সন্নি হরমু কাচিনি গানাং সট লাসি আলাংটম নং চার্লি দুন ল লাসন থাক থাকসি ইলিনিং কেহাংটা ডোচের ল মানে লাটে টাকালি ইনিং কারংটা ডো আসো ফি

0: Rít cả chất trông, dịp bộ, dịp bì, là sơ phì, yên lòng, lòng lê, hạ bít là hai hồn mũ trà mê châm bên ăn chí nì bọn, à vào sài đô là xì. Rồi nón kê băng, ô về mì tìm hắn kê là kê, à kê năng sốt đá đô, là sốt thăng thác sinh nhì lì, chả lì đôn ích bọm, bá thăn trà thăn bọn ích bọm luôn.
1: Tăng tê sở năng lì là, prang prang kà lưu đôn, mà tê là, previous, là sốt climbing experience, ở phát thác năng lì, chỉ thăn ích gì mà.
0: Nì lì, ene kê, kamalong dundeko tame la son trekking penene ke damik bom trekking da dam bom cycle da bagi bom la hai ining ke hang pena joine masi kama karbianglo mountaining association tum la son asong dak dipudo la lang tum long nili chipaok dun lo haso hut kathar soning ti alangli president na songge roberaming ti alangli general secretary ghonokanto be instructor sekhor gogoi alang ni tum enge pinaki das gupta alang tum penan nirsu chitong lo nili phanang pare lo alang tuma joine nili ason thak thak si mane olasam tame nili dunik lo mesen pen klemon lo chapatang lo mat a grade kilong man nili phan kecheng si inglong kang tui sandak phu pu anglong nili tum phan nang pon nilo hodak ta mesen ang theklong mat nili phan akko basic course phan wangma mama man tum non ansu sang song nami pote basic bu bangela ke darjeeling long sidu hmi himalayan mountain institute hada damnang kok chiklo jona course tu chiklo jona course tang det lo polote aso along ta ko grade long polte tu minke ko si advanced long advanced course climbing nang kok advanced course si vel lo ta ni kre phoke borof ang long long lo enke ni kre phoke arum lo lasila so dak ke do ke thak kachire ning ki chogu jun pen ang ton ki manang than than ke so phi phere me medium ta ko son ke to war ke hat pon ning ma jat pon ning ma pula son char dun si pini nili non inglong proxy an lo nili kaluk tang kado ka bi pen aso ke bi aga thela mane above 3000 pasi Everest bang ke paju silo non hek jon itum han director sports pen tuning corona api ni tum han isi awar sa nang pis tami tum pachon de lo sin tum pining si ke dam thu si tami motor ki me me da jon ni tum mountain ching khang po awar sa Assam government director sports hati pen chuan sanction nang pilo har so sanction nang pi pen tum body lo si tami tum চুনচে দিলো মানে বটৰ পেন টাংকাটা চবচো চৰ্চেট মানে দৰ্দী ইচ্ছাত মানে তুম আপৰ নাং পিঅ এ নিকে বেট আমাৰ আছো নিকে বেট পেন তুম উনে দে মান চে বাং ঠুনাং জুইলো
1: পিনিং বাং হে
0: পিনিং বাং আলাম
1: চাৰ নাংলি লা মন এভাৰেষ্ট লবাং চ লং লং কাৰ্লু আপ থাক নাংলি চে থান ধৰি মা
0: এভাৰেষ্ট বাং এলা পুল কে চেংচি কে 2014 আনিং কান চেলেকশ্যন দলো অল আসাম পেন নিল তুমাৰ চোট এবাহা কেমি 2012 an inkan mane all india pen arunachal long isi nss tum han camp do youth to the age po khala so youth to the age long nili assistant instructor aisa ba deputy instructor aisa charabdun lo charabdun pen hadak meghalaya government meghalaya sports department pen indian mountaining foundation imf latum chelang pen alang tum tum han varsai sia ki mena pilo 2012 an inkan lang pangdak lo amat mount gorichan po ইসেং লং দো লাকে সরি ট্রক্সিরা ফারো প্লি আমিতারা আংলং হাসো কোয়ালিফিকেশন নাং কমানি লি হাসো আনিং কান দুনিক চিতমাত অনুন্দে দেলো এসি কোয়ালিফাইড লেভেল দো কমাত সি নিলি এভারেস্ট ফান 2014 আনিং খানি লি পাই জন লো আমাত হালাসো আনিং কান বাং বাং থংকে বরা কে থম কে চতং আলো সো পিনসো আমাত আসো বাং থংকে বরা কে থম লং টানি চমান নিলি তাকে চেংসি লো এন্ডিল ফান দা আসাম গভর্নমেন্ট পেন স্পন্সর সি নিলি ফান বাং থংকে বরা কে থম দম ফান আইল্যান্ড পিক পয় আইং লং মান পন লো বাং থংকে বরা কে থম পেন বাং ক্রে ইসি বেট কিউন মহালসো বাং ক্রে সি কিউন আ জয়নে মাসি পিনিয়ার নি আকো 2015 ফান জমান কে চেংসি আসাম গভর্নমেন্ট আসাত আসাম টিম স্টেট টিম অফ হান আসাম গভর্নমেন্ট আলাংলি হলা পিনি ইলিতম লং আবেলো আলাংলি অনারেবল তরুণ গগৈ স্যার আলাংলি সি মানে স্পন্সার লো স্পন্সার ডেট পেন ইতম হান সিলেক্ট লো না সিলেক্টেড পেন ইতম লং টা লং নুন ছিল মাত 15 বাং সি কাফে মে মে চিকলি কে বাং নেপাল কাডো কে বেতার চিকলি লং ফইলো হলা সু চিকলি কে বাং জয়নে মানে ইতম লাসো 2015 আ এভারেস্ট সাবমিশন মাংকে ইতম মানে নাংচুরি নাং জুইলো মানে এক্সপেডিশন মাসি কল অফ মানে বনিক চেকলো মানে হলো নেপালং টন পেনা পিঠে মাস শিক্ষক দই কগল মাসি চুরি না কগল মাস পঠত এ ভাগ এমি আকোলা বাং ক্রে সিয়াং বং আকো টাঙ্কা বি মার আ টিম পা কমি চে মানে আ ফাই বাং পা কমি দিয়া না মার বাং ক্রে সিয়া দিম বাং ট্রক ফান সিনাং পনি মার এ ভাগ এমি ডিস্ট্রিক্ট বাহেরা আসামং বং ডিস্ট্রিক্ট বাহেরা পেন কে মাত্র নিলি নু বেলো কার বিয়াং লং পেন দু লং কে আং তাত বাদ বাকি কে সব লা কাডো কবে সব গুহাটি পেনাং সিলু আমার সে ভাগ এমে আমার 16 ফান আকো প্রিপেয়ার লো প্রিপেয়ার ডেট পেন দামিক লো দামিক ডেট পেন এপ্রিল চিক লো তুম ডাক পেন বার লো এনকে মে 19 নি ইউ ডাক এভারেস্ট ফুচং আন নি বাট বাট দু নং লো এন ডাক ইসি বাহা ডাক এমে এই তোমা aprang nilip.

0: লাগে জাপন রবিরাম ইংটি অলংলি নন সুপ্রিন্টেন্ট ল জেলার আলাঙ্গে আলাংলি ইসি যদি ফানলা বং ক্র ফটো আমি হুদাক নাম পিল নিলি বহু পেন আমি হুদাক মোহর চেনে ইলং লু গা কার্বি খাই কার্বি আংলং ফান নং মি নিলি জুং জুং মানে বরি পিল কার্বি আংলং আরাত ল আসাম আরাত আমি বাঙালি ফান হিল জুমি নাম পিল এগে পাচুন দা পাচুন পি নং লো পশি নিং যে থে পিক আনলো মেসেন পেন আমল আং বং মলম দোলো শিক্ষা আমি লাই কে হালাই ইনিং কারং ইনিং কেমাং পোটো কক পেন হালা ভাঙ টেঙ্গে লাভলো এভারেস্ট ফানকে টক ডাকলো মানে সুরি ট্রকরা উন্টে ফারো প্লি আমি তার হাইট আইংলং আন বাংকে পালে বেগ উনি লো টেস্ট সিং এভারেস্ট আংফান আরো মারিল মানে নিকান হিনকে সমাপ্রাং মানে সন কেপাচ বাইতম পাকলাং টাপ পিলো ফেসবুক লং পোটা মে সোশ্যাল মিডিয়া পিতাপ মাসিন মাংলা সো রন মাংে সেমারিক
1: স্যার হলা দা কার্লু দুঞ্জি লং আহুদ বাঙ্গে কিসুং বাঙ্গ পিপি সন দোল স্যার
0: কিসুং কে হেমবেন কে পারটে পিঠে কিসুং সেলো সেটা আমি দোলো ফেরি মে মিয়া ডিম দাদু নন ইটুম হেম আঠেক ঠেক সোসে আলং পেন আলং মানে হেরাই বা ইটুম বাঙ্গে হিম উপ বা বরফ পুক আমি ইটুম বাঙ্গে আর লেগলা মাঙ্গে হিম পোটা পুড়ে আমি লা বরফ আঠান কে ঠে ঠেল ইটুম হেম আনসোসে লাসো আড্ডাক সে অরপেন কে তেরপর নাং নাং এঁকে লাসো বরফ ভারী আঠান কে ঠেক ঠে কাছে কাক কি ফুক হে লাসো আং বং তার তের অরপর নাং নাং বুঝালো সেটা আমি এক্সপার্ট তুমি কেউ জয় নিল এই ফেরে ফেরে লো আমি ইসি আকে মাং ডক কপ দুন্ডি পোটা আমি ইলি ফান্ডা কো এই ঠেক ঠেক পোনা পুটেজি মাসি তহ ঠি রেং পোটা আমি ইলিকে লামথে জিপি দিন দিলো পলসে চুন চুন চেকে ফিলাম আমি বড়ি দুন না মাসি পিনিকা বড়ি দুন সে পাডক দুন জয় নেই মাসি উন উনটা উনি চলো আর ইসি বাঙ্কে লালো এভারেস্ট কে দাম ইসি কে ফেরে মেমি নাই বাঙ্গে লালো মানে লা বেস ক্যাম্প বাঙ্কে ইসি আহাই লং লতা সরি ফরা ফারো প্লি ডোকাই আমি তার আং দেনছি এভারেস্ট বেস ক্যাম্প দু হুডাক বাঙ্কে বজারা টেংলো পিঠে দাম উনিছে টং টং পর আসি ডাক পেন কে কাইটা কে এভারেস্ট ফান কে দাম বেকলো পোলতে জিরো লো বাজি ক্রে সি মানে বাজি ক্রে হিনি সনসি বার বার পিপল কে বানা মানে নিতুমলা বরফ আলাং রয় সি পাঠান টানা সালাং রয় আসি নিতুম কে হাত পনা আসি লা সো পলে হাত পন পে পটে মানে নাকাং রাই ফান লোক এক্সিডেন্ট ফান চান্স বাং লোক আসি টটলো আসি ডাকে লং লো আর ইসি বাং হলা কে বাট পপ আরনি হে কে বাট পপ আরনি লা ফাইনাল মানে আং সং সি বাট পপন লা সো তালে সিবেল হালা বাংকে আর সি বারো ঘন্টা নাক নিতুম আজ বাজি নেট ক্যাপ রাজি তিম পেন বারো পুথ আদাব বাজি নেট ক্যাপ রা মিনিট ক্রে ফ আং বং সি তুম আদাব কে লেথুলো জপাং থাং দাম
1: পাং থাং দাম নং লে লদি
0: সঞ্চাত কক লা বেস ক্যাম্প পেন হুলা কিলে আন ক্যাম্প প্লি দনং কক সাং পনং কক
1: সাং পনং কক দি
0: সো দাকে কিচু গুজুন কে লাং নাং পিলো বিস্কুট নাং পিলো এঙ্গে লা চকলেট আন মেলো এঙ্গে বাদ বেকি লা অক্সিজেন পেন লক্স নাং চাক লা
1: হাদা মাইল অক্সিজেন পেন নেতা কম বা আবেদন করতে
0: অক্সিজেন কে নিতুম চু পেন নেতা 15% মে আসে আলম ওলা মোহর কেনে ফানলে অক্সিজেন মাস্ক মাং চেক নাং কক মাটি লা সোসিলা সোড বাং আলম ও 15-20 মিনিট কে চেচা কোন পজাল হে সেটা আমি আকো চেতা আকো জাকং আলাম তো কক পর আসি ফটো মোহর চেনে প নাং সোন ফিরি তি গেলো
1: লা কাং সাম দা লা কাং
0: সাম কে
1: লাই ল হই
0: যে পাচো 35 মাইনাস 40-35 ডিগ্রি আনলে রো
1: সালাম
0: ওলা সিলা এং হো পেন তে মন আগে টেলা সো আতে মন হং আগে টেলা টা পাঠান লাভ ইয়া লছো আন হলো
1: আন কাং সাম থু অং লাই
0: সা সাম থু অং লো লাই মুম দো পাচো মাচাম দা নাং পাঠান লাভ সো লাম লে
1: হ্যাঁ তো লাই হই মে গছ পাচো কি
0: কাছে পাজগি মানে চেরে কে চেরে নাং সবল লাসিলা এমহাং ফান্টামি সানস্ক্রিম তামি 50+ লা এফ এ এসপিএফ সো আ ক্রিমস ইউজ হচ্ছে তামি হালা আল্ট্রা ওয়াইলেট পেন্ট বক হেলো মাটি আমার সিলা বাং দুকল নিলিগে নিলি ফটো লা 2016 নিকান ফটো কে পেনাং হল সোশ্যাল মিডিয়া নি থাংলো একদম লাই এরেং কে কাগজন লো মানে আকালার হে আপেল না আপেল আসন না লো আয়ার হিং হাংলো সফি ইসি বাংকে দোলাং কল ফ্রস্ট বাইট দোলাং ফ্রস্ট বাইট বাংকে লাগে কাংসাম মানে ইরি কিং মানে লাসো কাংসাম নাকি লুট হে কাংসাম নাকি লুট বা কাংসাম নাকি চেক বলো সব বস্তু বাং ফান বাং আর নাং সরস আমি তুমটা চে চে রে পিকলো সামলা ইং ই বাং ক্রেং ক্রেডি আর জয়নি মানে নিলি দা নিলি কিং আলা মুন পো বাংকে সাবসো ওয়ান নাং চেলো ইংলা নিলি জির পো বা নিলি বলো হেনরি আলাংলি বাং তালা আর ই মুন পো আর এ রি বাং কে সব সোলো লং দা বাড়ি নাং চেলো মান পেনে লো সেটা আমি প্রিকশন কে কালাম সামে এ বাহা উনে দেলো মানে আলাং কে ফুই নাং বাং সোলো হলা জির পোনের বাং আমি কে চার্চে দেলো মানে লা বরফ লং লা ডাইরেক্ট মানে সন লাং ডাকুন এই আসো বরফ পেন লা আড়ি না পট আসো আটু নাং রো পাবে দে দিতি এমে গো দেরানে গলি হেতা পাবে দে দিতি পাছে সার দে দিতি সো
1: তিন ক্লাস তিন দম
0: হলা সোমনি বাং সো লোক হলা ফানাং পাস সুন ইউনি মসি আসো

0: cái xích sạc bằng phơi cọc lúc là xí là cho smart tân năng là glow phải ta mesen mesen năng cọc mà xóa làm rồi mà này nhóm heavy quality luôn mà là quality mesen mesen
1: Mesin
0: này
1: apa
0: xóa làm
1: deh?
0: luôn non ini tuh peri ta cái thằng elo pote lakli lakpole kai
1: Peri
0: peri
1: phan
0: ta
1: lok
0: là cái
1: sih deh.
0: ni pli vet apa phana peri lu kim open chong lom kim op lok ta lak si lek kok la ta
1: Ni
0: ni
1: pli
0: pli phan vet phan
1: lan
0: chong lom
1: phan let
0: ni
1: chalo
0: pli ni
1: deh.
0: phok ba ni trok son vel lu la kar duk lok ni thom ni pli en ken nang son ni mat ni trok phan vet lu la choi chalo mane la choi pen chalo pui ku vet jorak kala jan mat la lok ta isi la ang song chalang a son jo an tor hai la hai lu ti mo bang ki masi ene ke lang choi ki chalo
1: Jauh
0: he
1: ke
0: la
1: cerdik
0: si tangka mahat a pinangan asam go menang wa
1: dam
0: pilo ni jom hut ha suan ingkan si ingko era pho ni long lagin ko era pho
1: tangka ke dam
0: in
1: nang
0: dam
1: he
0: in
1: de
0: dun dun phane pina pa jale yo en ke dam dia prang na ko hala chi reng putami chitok ponang kok bon san nang kok ate mut theo lo si
1: kelang kelang sang tang de zara la apu chong long tu le rock pen so scenery mate a views bang son jalo sang la
0: view mane ni chum kelle hut bang kel ani ang ton ring lo amat pudamet pote akapre ke jase char che he la adung adung ara ing long mang thek ik bang lo la sophi aru mang che lang lo la ni tum base camp che thek long lo la so ani atur ke nang le lo tam la so ani to tha arum ke le lang mat ma so light area ra ban che char char la lo la
1: lan
0: temu bang
1: lan
0: ke ama si a bhap bhap tum nang pu pu la pu ke
1: ok
0: pu ke chai nya lo pu ke tibet lo punang than dai ing long long ke kwan se
1: kan
0: tibet kwan
1: sih
0: si di bang thek thek mat
1: kelang
0: ma mang so lam
1: sari
0: so ing ke do long o udet men ke
1: hot dak
0: tam la
1: di
0: lo do long wi ke ong na da min kre pho vet lo tum do long
1: la
0: a ke
1: pucong
0: ke
1: lolong he
0: ᱟᱨ ᱤᱯᱷᱚᱝ ᱯᱷᱚᱝ ᱥᱤ ᱞᱟᱭ ᱯᱷᱚᱝ ᱠᱟᱪᱮ ᱡᱮᱝ ᱥᱤ ᱵᱟᱝ ᱯᱷᱟᱨᱩ ᱵᱟᱝ ᱯᱷᱟᱨᱩ ᱥᱤᱨᱚ ᱯᱷᱚᱠᱮ ᱵᱟᱝ ᱯᱷᱟᱨᱩ ᱡᱚᱠᱚ ᱠᱚᱴᱤ ᱠᱮ ᱯᱨᱟᱯᱟ ᱞᱤᱝ ᱞᱚᱜᱮ ᱫᱟᱢ ᱥᱚᱱᱚ ᱡᱟᱞᱚ ᱭᱟᱱ
1: ᱠᱮ ᱦᱟᱫᱟᱠ ᱵᱟᱝ ᱞᱟ ᱫᱚᱞᱚᱝ ᱚᱮ
0: ᱫᱚᱞᱚᱝ ᱚᱭ ᱥᱚᱞᱟᱢ ᱞᱚᱝ ᱜᱮᱞᱟ ᱛᱚᱣᱟᱨ ᱪᱮ ᱯᱮᱪᱟ ᱥᱤᱠᱥᱟᱠ ᱵᱤᱜ ᱤᱥᱤ ᱵᱮᱨ ᱛᱚᱣᱟᱨ ᱥᱤᱠᱮ ᱫᱟᱢ ᱜᱮ ᱪᱮ ᱵᱟᱝ ᱡᱟᱫ ᱢᱟᱛᱤ ᱞᱟ ᱥᱚᱞᱟᱢ ᱢᱟᱥᱤ ᱢᱤᱡᱟ ᱦᱚᱯᱮᱱ ᱞᱟ ᱴᱨᱟᱯᱷᱤᱠ ᱡᱟᱢ ᱯᱩᱞᱟ ᱥᱚᱣᱟ ᱯᱚᱴᱟᱯᱤ ᱫᱮᱞᱩ ᱢᱟᱱᱮ ᱞᱟ ᱴᱮᱱᱡᱤᱝ ᱟ ᱢᱮᱱ ᱯᱮᱱ ᱵᱟ ᱦᱤᱞᱟᱨᱤ ᱦᱤᱞᱟᱨᱤ ᱢᱮᱱ ᱯᱮᱱ ᱦᱤᱞᱟᱨᱤ ᱥᱴᱮᱯ ᱯᱩᱞ ᱦᱟᱭ ᱫᱤᱱ ᱱᱚ ᱥᱤᱠᱥᱟᱠ ᱩ ᱢᱟᱱᱮ ᱤᱦᱤ ᱱᱟᱱ ᱠᱮ ᱟᱵᱮ ᱵᱟᱝ ᱟᱵᱮ ᱵᱟᱝ ᱞᱟᱜᱮ ᱥᱟᱯ ᱥᱚᱞᱮ ᱯᱮᱱᱤ ᱯᱚᱱ ᱛᱟᱢᱮ
1: ᱨᱮᱢᱮ ᱢᱮᱞᱮ
0: ᱨᱮᱢᱮ
1: ᱥᱟᱨ
0: ᱞᱚᱞᱟᱢ ᱢᱟᱜᱮ
1: ᱛᱟᱸᱫᱮ ᱥᱟᱨ ᱞᱟ ᱠᱟᱨᱞᱩ ᱦᱟᱱ ᱞᱟᱥᱚ ᱥᱮᱯᱷᱴᱤ ᱯᱨᱚᱴᱳᱠᱚᱞ ᱵᱟᱝ ᱫᱩᱢᱟ ᱯᱷᱚᱞᱚᱱᱟᱝ ᱢᱟᱥᱟᱨ ᱞᱟ ᱥᱟᱵᱟ
0: সেফটি প্রোটোকল মানে লালো মানে লা বেস কে মান মাঙ্গে আনা প্রবলেম হবে হে লা এস এ জেনারেল সিলা পু পেনেলো 1 ইস টু 1 বাং মরি নং পিলো তামি লা বেস কে মেন কি বারলো পুলোতে নিতুম সেরপা নিতুম মান গা জাপন মাই তুমাং গাইড ইন ইউর লং ইন ইউর লো নাই পিজি হালাং আলাং লে দা পরে দুনাং পো আলাং লে তো পরে লা সলা মারি নং খালি তুম বাং লাকং পরে ইরি পেনসি মানে ইসি হিনি পোষণ পাকলাং পনা পো বারপি দামি পনে হিনি পাকলাং বারসো ইসি দুই পথে সন ইরি পেনসি মানে খালাসো চেপকলাং হাতম আলিং হাতম আ টেংসি তুম ফলো নং কক আচালো লামাকে আসে পনা পরেন পলে নিং পটে পন পন বাপা লাইবে গান
1: লেবেক না পলে
0: যদি পেনে নে পলোতে মানে লাকে থাংডা তুমহান পু নে সলাম দক
1: তন্দেলা সেরপা তোমায় কুমার তোমার লসার লাবাং
0: শেরপা পুবাং কে হলে একচুয়ালি কে দাকে মিক্স লো নেপালি দল আর টিবেটিয়ান দল লাটুম সিন দাকলো লাটুম মাংকে 3000 মিটার আং সং দো আ মুনি তুম লাটুম ইং লং লক লক সিগি থেকে দিং লো তোমাই আমার লাটুম কে হাস আ বটর পেন আ টেমন পেন আলং লে ফেলাং পেন চিং উইরা পেন মা লাটুম মাং হা দাক আ কুল তুমাং শিক্ষা হই নিতুম মাটাই সিগি দাম দিন দা চাঙ্গে বাটাই পি বাটাই ফোন টাহেলা তুম লাটুম মাংকে নিতুম ঘন্টা সিন দা তুমকে আধা ঘন্টা পালে রক তুম লো আসি হুদা কেনন কে থুর প্রং লো পিনসো আলো সোতা বলো নিতুম কেনন 15 20 কেজি কি পন সি ফসে দিতি খালা
1: খেলা
0: তুম কে 80 90 50 কে কম না লো কে পন পন আলিন হে
1: ও
0: আসন দা রয় রে লো মাকে
1: মানে লানাংলি তুম কেনাই
0: হরমুল
1: হরমুজি হলা
0: লালো
1: তুম সি নাং পন পিদল
0: লালো
1: পেসা
0: লালো মানে
1: ও
0: নি যে মাঙ্গলে মিঠাং কেনাং সট বস্তু বাঁচে পন পো আর পেনা বাট কে তুম সি নি যে মা বেগ বেগ সি নো বেগিনি বাঙ্গাং পন পিপো
1: তাং দে লা তুম ভান ভাঙে স্যার কপি নাম বেন তং
0: নাম পেন তোমাকে তোমাকে
1: ও
0: চিকলো আচিকলো হিসাব বাঙালি ডাক ডে টি জালু এসি মানে আমুক পিনিং আফান মাঙ্কে নাং ফানা পানা দড় দি পানা পছন্দ ডাক ডাক ডে টিলো মানে ফং ফং এভারেজ এক্সপেন্স তুমি কম নাই তা লাখ থম পেন লাখ ট্রক ডাক লং লং তুম হালা ডিমান আলিং লু
1: ও
0: সার্ভিস আলিং লু হালা কেরো জম হালে বেলেগ লু এনকে হালা কার্ডুক জন বেগ তুম হালে বেলেগ লু আঁথর বেলেগ বেলেগ দিল তুম তা
1: লারুম বেন বিস কেমান নাঙ্গে থনুন তুমলে কাফ্রেক দলা
0: আর তুমি সের রাতন সের পাল তুমি সের
1: সেরপাল
0: পাল
1: হে
0: তুমি
1: স্যার
0: তুমি হরমু রো তুমি মাংডুলা ইনকেলা মুড়ি নাঙ্গে যা পনি তুমি তুমি দুলা
1: হল তো মহা ফুং
0: আপু
1: চঙ্গান্দা
0: চমালো তুমি
1: নাংদুন ধরব
0: আতাম
1: নে
0: আতাম
1: স্যার
0: তুমি
1: ও
0: কালাম তুমি কি ইন্দ্র লংসি ইন্দ্র লোকাই থাক বুঝালো যো
1: চেরোলো স্যার নাংলে হাই গা দুবে থান পাকলার পর তাহলে স্যার নাংলি লা নন অন্য দ প্রেগ তুম হলা দা কার্লু দুঞ্জি আনিং হ্যাং কে দো তুম ফান কে চেং ম্যান কে ক্লেম নাই মা কনাথ সি ট্রেনিং পিজি মা লাই হুই আপু থাক নাংলি থান ক্লারিক জিম
0: নন নিলি এভারেস্ট কেড়ে দুঞ্জি ফান কে পেনাং আন কাছে

0: 2000 pe nang song mi chara hing long hai ar ju ju long pu ta ni jung long mang ka sap so chum anong nam enang ko kathe jaman government sponsor nang pita a sap so vet la si support bang chum tracking pin ni aso sa bang chum klemi pon bom long lok ji sa mi la hala pa na pa da mi pota tang kam halam sa do ko por la si non market chum councilor sor pen ta me chum 100% funding in long ye
1: long le lang
0: de district sports office pen ga sap sap sa chum nang pik bom lo la so pen si chum la one day ta me klemi pon bom lo a batch by batch de klemi pon bom lo la si la son le thek bom open ni bom pote a bhag bhag sa bang lo nang charli lo piniani event mo pen ni pu bom hmi darjeeling ta me tra training enam lo ta me training enam pen osom non ke a bcc lang thuk pik mar asap sola e grade kilo unta siksak chalu rasi tam na mana ovi tuma lam tadu cipaduk ni tuma son ke cipaduk mane pasrik mane pasik pon muchalo training i than pon the inglong alo ke chakong do detik ba yok pran me mi tik e tuma ang song kel duri phan ke awar sai siksak ola rasi ke ching sinon morning ako isi bi ata ke medu ni tum dak training ki unta ngatum phan course ek nem tang atum phan morning asam pen isi kemang do je mission tiranga mission tiranga ke lason lo je pharo isi aing long suri phora ang songa amitara
1: amitara kang tui ha
0: la song long phan bang pharo isi amuni phan ingmai pon bo la so dak ni chum kar beng long manta bang ke kom na ta bang kre pho an ke ni amen jok pidun lo la so dak pen medun sen pen pon te mola long ma ko awar sai long thu ji la an su sing long tui ke ke pen phan sa men non la so mission kiranga phanke isi alang tum mane target lo plus isi world record phan sinon ke try plus non alangli tum aching hona chief minister dr himanta biswa sharma ami chisik jing lo so apothak inge tum jak cm sar phanda jum parno elo support cm sar long tan non ni tum damji da ke tum kar beng long ban ami la so so mar phan nili jum jang lo ke pali du ni phan ba aning ke du ni phan so pan ni mane personally tum aitama association ba tum song ban tum chini je than jing ki da mi po pa ja lo ja la ma la si uni po bosu ka bese ning ding ne non ni da pudam elo non ning kan ing koi ateng apiensi ni de everest ka lu ne ke mang me everest nai ku time si pen sti char lu ba la ala tang de lo te pen do lang ma po war sa de lang ma po so nang than mo jo ni si pin Everest anda kili dun long ilu alam lah jo. Pasti ning bang cepat ding
1: cening. Aru
0: jumlah mountaineering ahin bang kila lo. E bang tiaru tahai tapi ning eklare nang ji. E kambang klare nang ji. Lagi cuma hot pan mountaineering long ke. Cing lu cing ti bang ke kilang awar saya kompi. Ok pran meseni pun dilasi dam. Dikut kami ciklo John bang cing practice nang kok. Ok
1: pran
0: asalam lo. Asalam ok pran bang meseni nang ji. Alam si. Asalam lo fitness bang lalu. Man internal ingke will power bang. Ning bang so ja kong
1: ning
0: a ning a lo ja kong bang si ya kenang pa jalu eni a theng nu a hong bang a ja kong chot bang chok chi a lo bang ja kong ma kenang sot
1: kelaw sar
0: lo si tum karbio somar tum tamai obe kimi tum kor jang ri somar tum tamai do abe bu pe samai tum non tum da ri bom la do i tum long tan tum no sin non mathana mathai bom lo non tum teron sang ho ben tum ching mai bom lo je asama long আৰু চু চু আবিলাং এভাৰেজ কাৰ্ডো
1: কোন
0: পোলা দিলা চপনি তুম নন বৰি বম মাথা বম পাৰণো নিলা নন মাথা বম চু চপট ৰেকৰ্ড ফান পালো যো
1: লাল ছাৰ চৰলো পেন তামে
0: কালাং পালা বাদুন উন পোলা সলাম আছে তুম চিচিক চি দাঙি বম চালে
1: আমি ছাৰ নালি তুম দাক মাছি ট্ৰেইনিং পে নেতা পিবম লৈ দি
0: যিটো মানে ট্ৰেইনিং ওৱান ডে ট্ৰেকিং কে তুম দাক ডিফু লোকেল বা চিলনি silbata alom sidam big bom non he jong pining tum atowar ritulo dakla inglong kiri tame tum ingwai ponlo inglong kiri damlo melo pinang an bosu dak tum chini damlo sitame nitum non keching owe kimi diman keching poni nitum non singhasan aning kan wang nitum november pen nitum february mane november ke pafoke la kar banglong dis pafodon lo inke february bangla festival hot mane tum la singhasan tum non arling inglong bu busi
1: pulo
0: aso trekking apan permanent base ke semari pon tum bori pon momlo amen ke chang tang pot support pena anak ko tum ovi kim sai me thanga tim chi chining
1: chini nang bagalang la salam me peklo
0: la sei bori pon bom lo jo la mangi
1: tang de sar la nang li tum long nang charli dunji ba nang join dunji phan mangi ku pi pi si ke claim nang po ma sar la
0: ke cheng si ke tum la one day trekking e tum pena an pinini tum kai ke tan tum program dulu pote chiklo jon ba de ni ko pra tum social media long pi da di tilo ba prang prang tum nam piklo mane tum dam piklo sa me response bang ko pi one day trekking bang ke মনে দু সামেন এনুয়াল বাঙ্গে
1: মানে
0: ফোন এনুয়াল কে মাঙ্গে নি ট্রক্সি বা নি ক্যাপসন দোকান টিপ হালা মামা কি তুম কে লাগে আং সঙ্গ দুই ফান আবার সাই তুম বাং ঠেক ঠেক লোক হালা মাঙ্গে লাসি নন তুম কার্বন স্পোর্টস অ্যাসোসিয়েশন পেন নন তুম চিংকি যে থানিক পো ইংলা অ্যাসোসিয়েশন তিন পেন এম এসি লেভেল তিন পেন আমি বাহিনী বাহিনী কোচাং সমারা পাত্র যদি ফানসি তুম বড়ি বো বোঝালে আর ঠেক পুপে পড়ে আর তুম নন তুম আর লেঙ্গ সমার তুম কেথে কেটে কেতু ওলো সে আমি লাসহীন বাং আনি গেহাং আমাদের আর

0: কার্বিয়াং লংলং এনে ট্যুরিজম পাচে পাচিং ঠুর ফান আবার সাই জপিক নন ট্যুরিজম ডিপার্টমেন্ট বান্ধা নন হেজং আলং দিতুম ট্যুরিস্ট গাইড ফান আবার সাই পিপনল পেনাঙ্গ নসমার করজাং চিতংল ঠেক ঠেক পনল সিতামি নিতুম বাঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরিজম পর নিতুমকে পেনাঙ্গ না হরমু ইতুম লং সিনাং দুদম নাবল দাক ট্রেকিং পেন চেংল নয় রং গিজুই পেন চেংল নয় ইসি আরো লিডারশিপ কোয়ালিটি দাক লু পোলাং তুম মনে চিঙ্গি যে ধানটা আমি থাকিব কয় কমিউনিকেশন টা দুপু বা হায়ালাম সিনাং মাউন্টেনিং কে নট অনলি অ্যাডভেঞ্চার স্পোর্টস সিতামি ইসি এসে ডেভেলপ স্কিল যুতম ফানিছে স্কিল কে মিয়ে আনা থুসি দল হলো সেলাং তো মানিং হাং পেন এন পুরতে মানে বিনা না পাইছ দো ইভেন নন দাক সিকাই সিকানি কে বাং তো ওয়াট আলাং তুম দাক পেন চিরি থেক
1: সলং প্ল্যাটফর্ম বেন যেটা মে
0: সলং প্ল্যাটফর্ম বেন আমি আছে নন পেঠে দাং পে নন কালবেন নন গজি বাং পেলো সামে ইতম আং লং আলো আলাম থে পঠা কে তুম দাক লোকাল তুমরে চিং থুরুন দে পুরতে আকা প্রেক তুমকে থাক থল আছে তুমি থাং সে দাক নন বাং ভেরা পান মে কই তুম সিচে পাং টাং পোনাং পুমলো সাপোর্ট নিদি মান বড়ি পন বম লে লামা কে
1: তাহলে স্যার নাংলি নন প্রাং মানে কনারনে লপসন কার্লু থু যে ফিউচার ক্লাইম্বিং আ প্ল্যান বাং নাংলি লং দোমা স্যার
0: নিলি লহাই কাংটু কাংটু বাংকে আন পেনি দুন্দে দেলো থেকে টাঙ্কা মহালাম দো কপট নন নিলি জুম জং মাথা বাংকে অ্যাটলিস্ট নিতুম দাগ অসমার নফা নিলি জুম জং আমি টাঙ্কা মো দোলো পুলোতে নিলি অসমার নফা নিলি হিন পান আমি বাইতমা এসোসিয়েশন পান আমি তুমলা দার্জিলিং লং আন এটলিস্ট কোর্স আনকে পাটাং আমি ফান বড়ি পাশিলা সো মো পেন পুবম পট অ্যাডভেঞ্চার স্পোর্টস অং পেনাং আন্ডু নন তিলং কেবে ক্রাফটিং বুফুলা সবার সাই থাকু প্যারাগ্লাইডিং সবার সাই থাকু আসিলা হাই সেকশন আন ফান সমার ফান ইংমাই সে তুম তয় পো পাচারলি পো মো বেশ কিন্তু মাং ডাক লোক মাতিল আসি মো সে বাং কেলাং তুমকে চুদ নাক চুদেং লক চর পো খালি মনে মান পেনে নাং পো জাত পো নাং পো পাঠাই পো নাং পো ফান মাংসি নিলি নন এ মাথায় বম যাবো সামি টাঙ্কা মহাসাব সু শিক্ষা রোচান মাসে নিলি তৈল ইলাম সামি নন জানুয়ারি চিকলো নিলি তুম এসোসিয়েশন পেন নন বাঙে থম ফান অ্যাডভেঞ্চার কোর্স তুম তৈ জি মো চিকলো লো আর সুসমার পিন সুসমার তুম কে তৈ জন ফান চি সিকি বম লো খালা দাকে অল ইন্ডিয়া বন্ধ চিঠে টং দার্জিলিং এইচ এম আই হিমালয় মাউন্ট ইনস্টিটিউট লং ডাক বাং ট্রকেপ আও সমাজ চিঠে অল ইন্ডিয়া পেন নিতুম তান সিদা পেন বাহিনী বাঙে থম তৈ পিনিং তৈ জন জি তুম থাকা আসলে ফান চিঠে সিকি বম লো চালে মানে বাহারা তৈ নুন তে আও সমাজ তুম ঠেক মুচাত রে মুচাত পালাম আই জাদা লং চাত জালে
1: কম্পিটিশন সিস্টেম লো মাসা
0: কম্পিটিশন মানে কি সিয়া হা সো ইংলং কার্লো কা প্ল্যাটফর্ম হো দাক মানে
1: প্ল্যাটফর্ম স্কুল স্কুল হো দা মাস স্কুল সি দোলে হে দাস ও
0: ডুয়েল নো দাক মাসে পেনাং আনা তুম চে টং পর দাক সি জিস পিজুর পর পর দাক জিস পিজুর পর চে মেসেন তুম কে লাসো কিং বো বিলো কে মো তামি আমো কা দিন নন থন নিল কামি নোটিস টং পেনাং আন জিস পো জিস পিগ লাসো আ চরক টক কে তোর কাইতা চি চিং কি জি থানং লো পুজালো আসি চু হেড লা মো পেনি লি নাই পু বম সন 2012 ফানি কা নিলি অরুণাচল দু নং লা সন লো নোটিস পেন কার লুক চিং আর আইভারাস কার লুক চিং আর লো সু টিনি মিনি পু সরসো চে পাচিং 2009 চে টং চিং লো সো পি তা হালা সো তুম দরা পেট চিকলো জন জনি দরা পেটি মাসি মাসি চিন লাপ চিলো মে হিং সামি চিন লাপ চিলো মাসো সো এসিয়া বন্ড কো চিলে সি তুম ইডিং চে মে দকো গজন সে লাংলি না হাং লো জানো চলম দে পিন হসো আকে জয় পেন অনচল দুন নং লো অসমার অল ইন্ডিয়া পেন অসমার লাং লো বেলেক বেলেক স্টেপ পেন চিং কি থান নং লো আমালা সো কি দুনা জনি আলি লং লো লা অরুণাচল লং সি মাউন্ট গোরিচেন পাং লং আরু নং আজনি সি পিনি নি আইবেরে সান্তা মি একিং কাম চি বিদু নং লু মানে মুনিট কে মেসি পেনান চা টং টং পাজা লুই আলা মাকে আরু ইং লং লং মাকে বেলেগ আগে মাসন না স্পোর্টস আবিলু হালা কে নসন সাপোর্টার লো তাপিন এমে থ্যাং সি সাপোর্টার লো এমে থ্যাং সি প্লেয়ার লো পাজা লুই
1: অডিয়েন্স বুকে থাকা
0: আবিলু আরু রাসিলা ফান বাংকে আলা ইতোমা টাং বাং গান ইঞ্জে একটা কাংলো মানে ঠেকে দে তুমি নিজে কাংলো হ্যাঁ কে মাউন্টেনিয়ারিং কে কিং অফ স্পোর্টস ধান কাংলো ধান ধান লো বলা
1: তাহলে স্যার লা নন উইক মি তুম মানে লা সো মাউন্টেনিয়ারিং সো নিং হ্যাং তুম ফান বাং নাংলি কপি সি থান তুম যে স্যার লাংলি তুম ফান নিং পাহাং থুজি ফান
0: নিং পাহাং তুমার মানে নিলি কে মাথা টেং বাংখে একচুয়ালি তুমলা স্কুল টিন স্পেশালি প্রাইভেট তালো গভর্নমেন্ট তালো তুম মানে লা সব বস্তু বা ইন্ট্রোডাকশন দিন ঠেকে তুম সোশ্যাল মিডিয়া লং ঠেকলং টপিক লো যে বাং বাং আর ডুম ফানকে কি পুত কেরো দুনকে থেকবি তা মে হলা এমে থেং জুংজাং আপি এ পোপেন চেংলক লো অসমার মানে সি মানে ইংলং লাং লংলে হাবিদ তুম পেন কসন সি তুমি হা ডাক পেনসি কে ঠেকে দিয়ে ইংলো লাসে হা সব বস্তু বাং পাচা টেং নিয়ে দেই ফানসি শিক্ষাকে চালু আং ই বু বেতে কে মনে তুমি চিনি নেই মাটি লাসে আপি পো ফান্টা নিলি আপায় পো তোমার মানে নিলি চুনিং রিলো এঙ্কে ওবে কিমি তোমার চুনিং রলো জে লালং তুম আনিং হাং নাং পু চেপা ডুক নং জি চেপা ডুক লুটে চিচিনি পু এঙ্কে নিতুম নন নিতুম ইংলং আলু দে তুমকে লাসন লো যে হো লাসন ইংলং আলু নাম তুম ও পো আলু গম খাক পো চেবাং খুঁজে থাকি আমি আকৌ চেতাম ছুং লাসন যাতে আনিং দোকক রেঠি লাসি ইনিংকে হাং লাসাম ইসি ইতুম মানে টাইম টেবল বা ইসি ইতুম ক্যালেন্ডার সেমার দেনাং পো জেল লাম ফিটনেস ফান লো কে লা মাউন্টেনিয়ারিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টস কে কে নাং
1: সলাম
0: লো আর থেকে লাসো ট্রেনিং এসে যদি

0: tum lo pade moni phi lang tum mane pene pena ki sak tu pot ami chi sigun no natum la so lam le si bang anin the anin chi the
1: anin je the pa de
0: ma theke hoptai si phana lang li si ki chou jun chi pa dong ling ta lang li ling se ko lo ma ti so lam la lang pe ching lo abi pati churi dam nang po
1: churi dam
0: nang da churi dam nang ko po la hai le ju sa hai si chi sik pa nang ko pe ri ta hoptai se mong ni pon wi lo an chok la pen da me la la ching jun chi the la pen chi pa dong nang po si mane discipline is si lu ko po po cha lo ja ta te mo bang ke ma ne ring lo mang la si adventure sports long mang pe basically la mountaining long al go mang ke discipline bang nang po nge pang chuleti nang pik na so lang ning ding nang pik
1: pen ning dang wek
0: na sar la di tai ning dang wek ning ning gang bang ke la lu mane body bom bom poti la chogi he ma si bang wi aprang dami chiklo jon bak jodi hu dar jilingan ni poti chiklo jon bak sap su chisik nang ko ma thik hu dak already ing long alok lo ma thi ing long alok hu dak dar jilingan dar near about almost 3000 adung arai lo non lo ma thum mang ke kar biang long tami non tourism ang si la so ahin isi ke chok tam de bang la polo non ke la mountaining la tourism tourism sector son tipon samnam ki ki jui ki lang son tipon se tami aniom teng ke chumang ke dak adim dampo ju dampo patelong le dem ki pil ma che pon busta dem che ban thoni chog jun pan bosu plastic pel cheng long bong pen cheng long tami chum pon tami la hai bosu dem che ban thuvek nei dak ho dang sang patelong le ge chum mountaining ke dam ke long aluk lu polo se bang ke dam pen nang chile la politik chum success pu pe la sonja da du kichun bu na si dam po nang chile la politik ke ma si kichun pu ji hemang chile er la hem chile er na al si kichun pu pu
1: hemang chile ro an di
0: salam lo na si la min ke la salam lo mane aur pen batai si dun menta undia dun da dui aur pen batai si dun pen unida dun da dui si ning ding nei pa la salam lo temu bang ke pa ja le ja
1: nang te sar a porlam da ko po pini litum chingi je than mang a pon le ton pon kok na
0: chogi chogi
1: pen nang li phan ta me nang li me tha sai da kok afita ladak ke bang pen nang li lam the da pa chi pi du no pon nang li phan da suri suri ka dom pa jir thula sa ka dom
0: ka dom
2: ke pa thu ja me ke la pan che kang ton ne lo lakhi akash wani dipo non studio guri আজ উপর ফাইনাল ক্যামেরা মিনিট প্লে করা পেং ইডক ডক লল আছে নন মলম সো ফিরতে নাল তোমার চুগলং প দিল্লি পে নে পাই তাক হিন্দি লাম পেনি তান পান বিরটা সমাচার সন্ধ্যা আপেন আজ উপর ফাইসের ক্যাপ পর আর জুলং একটি ইংলিশ লাম পেনি তান পান বিরটা নিউজ এট নাইন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

লোন যে থাক আং দেলং আদন থু লোন আদুক সঙ্গ স্যামসন এং টিলাপেন জে কুলেন্দ্রন পি কিলো নালাম আলো নালাম তে মালং আরে লংসো আরে

লুণ জেঠা কাজা মেঘালং পেন কেপা দুসি আলু আর্জুক সিনং মঙ্গল রং পিলা পেন মিনা তেরাং পি কিলু নালন আলু নামতে কংজার নেসেং ততাংতে আর্জুক সিনং কেপা দুসি আলুন